লাকি আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়া পর পর ফাই ফরা মিনিট ফো ক্যাব চকসি রেডিও কার্জু কেদো আনারা ফান নীলি দুর্মিতেরন পি আদাব কেমিয়া কার ডম নাংপা জেরি।

লাকে আকাশবাণী দিফু জয়মেকে বাংলাকে এফএম প্যানেল অংপেন মেগাহার্টজ ফারুইসিরা তকবরা সিরকেপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাপেল অংপেনতা কেদো আনা জয়মেক নাংলি তুম আরজু লংজি তাংতে ননা দুন্থু কাংদু কার্ডমালু নাংদেঙা লংপেন আসনসনালুন আরজু এক্সিন।

কংদু কারডম আলো নং দেং আলং পেন আদুন্থু বীরসিং লেকথেকিলো নালুন আর্জুক সিনাং আলো নালাম থে মিন্দারাদং চেতাংজি টাংটেলাবং সোলুন আর্জুক সিনাং

lapuan apor nang litum niche phong ni lunjir puajai mekang de long pen thong teron alang litum arong aputha lamthe the the ni ki than arjilong iktanglo ison kenang sot kapachini lamjir arjikta nang litum jongsi kachuning relunjir arjung tung pulote along biloma jai megalong le whatsapp nang lo ignon whatsapp number ke sirkepli troxy trox nerkep nerkep 5855 nerkep 4 mate 9476880085 whatsapp along ke tok nang ji ke lapu henlo aj jai megamen along bilom komatsi kilun ma lunse pi lunse pomen alona lam the asap so tok nang ji karjukang tunga tum ke do adim mate arong men lapen karjukang tunga tum men along bilom jai me ke iroelong batai hini si rot parjuchot lake ভমকুরুয়ার নিয়াদাব পরফাই নের কেবরা মিনি থং কেবা পর লাপেন আজো পরফাই সের কেবরা মিনি থং কেবা পর কেনাং সট কাপাচি নিয়ে লামজের কে লাপানিক চলো তাংতে নন আদুন্থু পিনিয়া সার লামথি আর জুইক থা চেথান চেথান এ জাম্বলি লে রক মতে চেথান বমামাদ এ ফান ছেলে রক লামথে কেমান কার্বিয়া কে সার কে দামালিং তা জাম্বালি মতে জারং চেপন ক্রিসি কেং জাম্বরং আরলো কিনাং সদহরমু পেনাং আন্দোজি লাসি কেচুয়ালাম লে চেথান তামে মেথাং আজাম্বালি চেফেরাই নাং ক কিপু দাম কে জাত আলাম তা বাং আফান কাচেথান দাম পুয়ামাত পাদু কে আমেথাং আফান লে রক মতে তাং কক পুয়াফান লাসি সার পালাম থেলো চেথান চেথান এ জাম্বেলি লে রক মাতে চেথান বমামাত এ ফান চেলে রক পিনিয়া সারলাম থেকে লাপুয়ান বেরল লাকে আকাশবাণী দিভু তাংতে ননাদুন্থু কার্বিলুন বারে মাংদেং আং আলং পেন আসন সনালুন আর্জিক সিনাং কেচেং সি আলুন কাসাং ক্রোপি পেন কিলোন আলুন আর জুইক সিনাং আলাংলি কিলোন আলুন লাকে চেং পি কেপ্লাং আলুন মারাং আজের পেন তাংতে আর জুইক সিনাং

0: ตั้งแต่ฮู้ละสุดฮอนซีรีตุมเป็นนอนโอวิกิมีฮอนซีรีอะตุมอะลองกะเจปาร์จันดุนกะเจเปรกกอซอน
1: ละจัสเมดละเฮลโลฮาลาสัวฮุดเกนิลีเกอบาริมไนปุกะลีนิลีเปนอบาริมนิลีอันปาราบาริมดาดุปิกละนิงคันสุรหินีราหินีอะนิงคันเบนบังลาบังสัวฮุดเกนิลตุมเกอะคิมีซอนโลสิตาเมนิลตุมบานะเกทานซาร์ซาร์เตรางบังซาดรามาอะนาทูบังเกPenang alangli tak Charlie dun tangdo lapen take ta take u alangli one neck player drama lai acting nang pen cheng lok bang phan ke than nang pen cheng lok penang an thek sonak thaksi karbiang long aku du thulang sar joy sing tok bi lata alangli thek pic alangli ta drama hin ke thek bi sonak thak du ke thek sta me hola sohut alangli tum nang e than ka do we pen labang su nili tum ke klem dun long labang so bang su ইনিং রং ও লাপেনতে নীলিতুম কাদ্য কবিতা কোসনসি থেক জিমা কোসনসি কাছে পারজান থেক ইমা কোসনসি লামগানি জিমা কোসনসি একেং দাম না ইমা কোসন মহালা আট ক্যারেক্টার নাকে পেক পেনা অট লাবাং সোবাঙ্গ চার্লি আবাং কাবর ইবাং নীলি পুদে দে হালা সহুত আনু তিনটা নিতুমলা সোবাঙ্গ কাবর ইদো লালো সেতামে ইসি পুদামিং তুং নলম উবে কি মিয়াতুম বাঙ্গে জাসে মেট লাবাং সোহিন বাং চার্লি আনা নিং হাং হেমা পুসি নিলি মাথা আথে ড্রামা ওয়ার্কশপ পেন চেং লক সেমিনার পেন চেং লক ইল তুমকে চার্লি নাই ফান কাপড়ে কাপড়ে কা প্ল্যাটফর্ম পেন আন ডুলো দাক ফিল্ম সোসাইটি পেনকে হাং দাদু কার্বি কালচার সোসাইটি পেনকে হাং দাদু লথন সাক থাকসি গুহাটি কাপড়ে কাপড়ে লং প্রোগ্রাম দা তুম ফান হাং পিক ওয়াই ফিসা ইল তুমলা উবে কি মি আর্টিস্ট তুম বাংলা সোবাং দুন্দে লাপেন চার্লি ইং তুমতে আসি নীলি পুদাই বাঙালা বলিউড হলিউড আলামার জানলা টিভি লং বা কাপড়ে কাপড়ে স্ক্রিন লং কে লাং লক পেন গে ইলতুম ঠিক ঠিক ড্রামা নলেজ দোভেক নেই লাপেন ড্রামা নলেজ দুলু ড্রামা জ্ঞান দুলু পুলোতাংটে লাসি একটিং নাদাহীন নয় আবাংকে ইম্প্রুভ জি বা মেসেন জি বুঝি নীলি মাথা নন লুন কিলুন তুমি কে কান তুমি হেল তুমি তা এক্সপ্রেশন পিনাঙ্ক আলটিমেটলি কে ড্রামা পেন কাছে রাব বাংকে থিপি খাং জাং আসি লাহে লো গেছে প্রেকে হলা সুহুতকে ক্লেম মে পিক পেনানে ক্লেম মে দু লাপেন নন তাকে ক্লেম নুকে কালি সেটা মে নন উবি মি তুম ফান বাং আসাব কে থান্নাং বাং ইলি তুম আকে শিক্ষাক দু লালো বা থান্নাং কলো আঠে আলাং তুম লাহায়া নলেজ বাং চার্লি না লাং পুসি নেলি মাথা লালো
2: নন ওই কি মি তুম বাং কে জি চিনি যে থাকলো পতে লাপুসি চিংকি যে থান পো লাপুসি লুনার জান লামার জান সামে ক্লেম পন পো ড্রামা হিন বাং কে লান ইং আরবেং লাপুসন
1: আহক আহক লাম
2: বলতে লা ড্রামা হিন মাংকে ইলি ওই কি মিটুম সামে কাচালি দুন কে কেনাং সট
1: কেনাং সট জং সি আন সু সে কারবি লামার জান পা ইমপ্রুভ হিলাং বা পা মে হিলাং পুলো তাংতে ইল তুমলা আনু তিন আবাং ফুত তিন আর্টিস্ট তুমতা বাতে ডাইরেকশন কি পিয়া তুমই কোসন সি ডাইরেকশন পি নাই মা কোসন সি স্ক্রিপ্ট তক নাই মা হালা আপ্রাং প্রাং তুমকে ক্লেম তুম লং লবাং সো চার্লি দুন তা কেনাং সট লাপেন কাপড়ে কাপড়ে কা দিম তা দুপি কচার্লি আদিন সন সি চার্লি নাই মা পুসি নিলি মাথা
2: কালা আ হকলো নাং রিপোর্টার লামার জানাং বং কে ক্লেম দুন পেন কলোসো আলামার জান সিনাং লি নিঙ্গা চিং সাম নাই লা নন আন
1: লা পুলো তাংতে আলামার জান কে পেনাঙান দু পেনাঙান ক্লেম দুন ল তা জাসেমেত কে বাঙে কে পেক আলিং ল স্ক্রিপ পেন জাসেমেত কে নিলি গে আকে সারার জান সে যে পার জান ল সং বং পেন গে মেসেন গে লাইন ল 2007 নিং কান মালং মঞ্জির পুনিলি ক্লেম ল লাদাখ তা সনাক থাক ল ইসি আকে হাই আরুল আকে সারারুল লাবাং সো লামার জান বাংলাং মেসেন লাসে লা পেনান লা পেনতে আফি থু হাইমু ক্লেম ল পেনান লা আর্ট ফিল্ম মখান গে মিসেন সান বসি নেলি মাথা
2: তা নিগে চিং সামনাই কে
1: মালং মঞ্জির মিসেন লা সার রাজীব ক্রুসি ডাইরেকশন পিল সো হুত মালং ফিল্ম প্রোডাকশন লাং লক সু পেন সি পাকলাং পন ল সো লা মার জান বাং মিসেন লা ল
2: চুরু পিং ল নাংলি জুটাং হিন সা মেকা চিং হন পিকা বাং ফু পু লা মার জান নাট কোসন সি গা চিং হন মা জুটাং হিন তা নাংলি গা চিং হন পিকা বাং ফু তাংতে নাংলি লা জুটাং মাতে কালচারাল হিন কমেন্ট টু মেন সে কি ক্লেম কাছে রাব দুন
1: লা পুলো তাংতে পেনিং পেন নিংকান থংকে প্রা হিনি আপ্রা লাহা সো হুদ বাংকে আটা তা বিহেক লাং সেমা সিক্স সেভেন লা সো অলম আলা সো হুদ বাংকে নিলি তুমি জুটাং হরমু চি নে সিতামে কে কান্দুন বাং নিং হা নিম সো কে রং রিং চিং দি পেন চেং ল ফেস্টিভ্যাল হুদ লাহাই সে কান্দুন পাজাই পাজইল হুট পেন কান দে

0: hula stala jk y app ke cheng aning kan pen pening aning kan thong ke pra hin lo ho la bang ke in ton te pin si nili la ke csa program along ba ke csa long ar puta non ke dudun lo bahala sot pen da nili unit long pen ke cheng pen journal pen cheng lok aning ton te pin si nili non da klem dun bom lo
1: lalo non put thot nang li phan nang ka ri bang la lo nang li jutang na hin bang ke kaching hon pi ka bang phula stame penana ili karbi atum ke pudam de nang nang lo yak tum ke la jutang ke klem sami la pon ing arweng la pusan thek lo
0: lalo
1: te nang li nang thanik tha nang li ning kan thong kep su se lo jutang hin ke klem ta si koson lo la bang su a feel long mate la jutang ke klem long ta kisung ke boy la pusan dum
0: kisung ke boy bang ke la bangke tum joy ki pu ke kalidet he la bangke boy pista nili ge klem dun ke kenang sot pu bang ma thalo athe nili lamarjan ke klem bom lo la pente lamarjan ke klem along karbia jutang jubad anim ru kom pindeng sumpot karbia tuma order dur haku pen non ko son lo hal haya alamu apu thak same ang ton ben kichini kenang sot ইলি তুম নন তুমু তুমি পেন চেংল হাইমু পুনয় থংনক বে পুনয় কাপ্রেক কাপ্রেক লাসম দুপ পিগলা লাপেন হাকু কার বিয়াতুম আনিম রকম আলুন তেমু কো পিপিল কো সনল লাই ফুঠাক টাকে চিনি কেনাং সরল লাপেন তেলা মুপেন কার বিয়াতুম কে চু কে দু আট কো সনল কো পিল লাহাই আবাং ইলি তুম চিনি নে পুলতাং রে ইলি তুম কার বিয়া লামার জান লাবাংসু তুমো তুমি কে টক আইসক্রিপ কে টক পেন চেংলক কাছে পারজান আ অট পেন চেংলক লাহাই বাং ইলি তুম আসাপ আকিসুং দো কগি লাসে চিনি বেগ নাই পুসিনেলি মাথা লাপেন তে কাছে রাব বাং তা থিপিক খাংজাং ল আথে কার বিয়া তুম কিছু কিছুন কে দো কে থাক আপিন দেং সুম্পদ আনিম রকম পেন চেংলক কার ডোম কার ডি লাহাই কে ইলি তুম লামারজান পেনসি ইলতুম পেনা আনকে পাকলাং লো লাসে হালা ইলি তুমা কালচার বা জুতাং বাং চিনি নে পুল দে তুম লামারজান লং পেনকে পাকলাং স্তামে মকে চকচি বা কে তিকুক ডকগি আথে লামারজান বাং ইল তুম কারবি তুম দের লাগে লাই পুগালি লাগে ইলি তুম পিরঠে আদাং সি নন বাং কে কেলাং মাদু লামারজান দা বাং লামারজান দা ইল তুম লাং বমলো বা অত লাং বমলো ইলি তুম আ অত সে তা বাং নাং লাং লাসে কারবি পুলা বাংসু আট বাংকে ইলি তুম চক লিম সি তুম লাহাই লামার জান পেন চেংলক কাপড়ে কাপড়ে সোশ্যাল মিডিয়া পেন নয় বা যা নয় ইলেকট্রনিক মিডিয়া সামে চক লিম সি পাকলাং নেই পুষি নিলি মাথা আসে জুতাং আনারা হিন বাংকে ইল তুম থেক বেগ নেই লাল
1: কেলা চুরু পিগানল নাংলি কে নিজে দা আহল নাংলি কাছে পার জানকে থেক জিয়ে ফান কোনাত নে কোমাত নে আলং পেন কাছার লি দুন দুমা
0: লাবাংকে জাসমেত আবাংকে নিলি নহকটা চার্লি উন্দে পুলে পুডেটটা চক সেতামেলা মোপেন লামারজান ক্লেম ক্লে কুলা ওয়ানেক প্লে লাহাইয়া ড্রামা পেনাং ক্লেম ল জেট কে ওয়াই এফ লং তামে বা কলেজ লং তামে লাহাই ক্লেম পেন সি মাথাবম মাথাবম সে অন্য না ফি বাংকে ওয়ার্কশপ এলং লং নি সেমিনার তামে দুন লাহাই কসন সি কে থেগিমা লাহাই মুখা নন ইলি পেনাকে থেক দু ডাক সিনিয়র আতুম সাঠে তেরাং আতুম দু রাজীব ক্রু আতুম দু ওলা সন আলাং লিতুম আইকটিং মুখা তা লাঙন বম ল লাং তুম কে ক্লেম কে দাম লাঙন বম ল পেনান পার্স তামে ইহুদিসি কার বিয়াং লং পেনাং আনা প্রডিউসার বা ডাইরেক্টর তুম ওয়াং পিক গুয়াহাটি পেন কাপ্রেক পেন দা কাপ্রেক কাপ্রেক কার বিয়া তুমু আফুথাক হাইমু থংনক বেতাং হ সেরদি হুনতাং হ লাসন কাপ্রেক কাপ্রেক তুমু দাক নাং পেন আ লামার জান নাং ক্লেম দু পিক হালা তুম লং ক্লেম দুন লং লাপে হালা তুম লং জাসে মেট কে লা হেলো কোসন সি হালা তুম প্রোডাকশন কোসন সি লা তুম কে ক্লেম মা লাপেন তে অ্যাক্টিং আনাত বা ডাইরেকশন আনাত কোসন সন সি লা তুমকে ক্লেম মা হালাহাই হরমু পেন চার্লি দুন বম সি নন ফি বাঙ্গে পু ক্লেম দুন বম আকাপ্রেক আকাপ্রেক ড্রামা স্কুল তাং হ লাসন কি দুন পিনে পুকে দুন লং লেদেল
1: কানাং কানাং চুরুই পিলো নাংলি বাঙ্গে লা কে ক্লেম পেন সি কে থেক ইলো ক্লেম বম বাং বম ক্লেম বম বম মেন
0: চার্লি বম ক্লেম বম লা পুলো জ নন তা চার্লি বম লা
1: লালো চুরু পিলো তাংতে নাংলি ভাঙে কে অংদুং বাংকে কাপাচেলাইটা কে থে পেন্টার পেন আনা তুমি নাঙে চিনি ল পেনতে নাংলি অং সে স্টেজ অং সে কার্ডু ল বোতে নাংলি ফান বাংকে কাংনেক নেই বাঙা পেল নাংলি থেবে লাম কনে যে তা কাংনেক বাঙে খাঙনি লাইন সো কাপাচেলাই কোসন সে নাংলি কে থেক জাস্ট

লুঞ্চি তং দেলং পেন আদুন্থু ধনসিং তেরোন লাপেন আরি সংহ তুম কিলু নু আর্জিক সিনং আলু নালাম থে সৌকার বিলংপি তংটেলবং সোলুন আর্জিক সিনং

লাকে আকাশবাণী দীপু জয়মেকে বাংলাকে এফএম ব্যানার লংপেন মেগাহার্টজ ভারৈসিরা তকবরা সিরকেপ লাপেনান পার্টা নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ লংপেনটা কেদো আনা যায় মেঘ নাংলিতুম আর্জুলং ইজি তাংতে ননা দুন্থু কার্বিলির মিয়ালু নাং ডেঙা লংপেন আসন সনালুন আর্জুইক সিনা কেচেংসি লুনসে পি বাড়ি রং ফারপি কিলুনালুন আর্জুইক সিনাং আলুনালাম থে নিকায় আলুতি আলং তাংটেলা বাংসলুন আর্জুইক সিনাং

0: জিলার রেহরু।
1: লাকে আকাশবাণী দীপু জয়মে কে বাংলাকে এফ এম ব্যানালং প্যান মেগা হার্জ ভারুই সিরা টকবরা সিরকে প্লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ অ্যালং প্যানটা কেদো আনা যায় মেঘনা লিতুম আর জুলং ইজি তাংটে নুন্থু হিন্দি লামার জানালুন আং দেং অ্যালং প্যান আসন সনালুন আর জুইক সিনং কেচেংসি দিলকা রিশতা লামার জানালং আলুন আর জুইক সিনং আলকা ইয়াগনিক লাপেন কুমার সানু আতুম কিলুন আলুন আলুন আলাম থে দিল চুরালে তাংটে লবাংস আলুন আর জুইক সিনং

কিলো না বাং, আভাই জোধপুরকার লাপেন, আলুন কাবন্ডা বাং, ইরশাদ কামিল, তাংতে লবাং সলু নার্জিক সিনাং।

হিন্দি লামার জানালুন আং দেং লংপেন আদুন্থু হলিডে লামার জানালং আলুন আরজিক সিনা বেনি দায়াল প্যান কিলুন আলুন আলুনালাম থে তুহি তোহে লাপেন লাবাং সলুন কাবন্দা বাং ইরশাদ কামিল তাংতে আরজিক সিনা।

হিন্দি লামার জানালুন আং ডেঙালং পেন কে জুৎসিয়ালুন আর জুইক সেনাং পদ্মাবত লামার জানালং আলুন শিবম পাথাক কিলুন আলুন আর জুইক সেনাং আলুন আলাম থে এক দিল এক জান টাংটে লবাং সলুন আর জুইক সেনাং

0: বকলা সারপো আলাম কান আর জৈক সিনাং।
1: লাকে আকাশবাণী দীফু নন নাংলিটুম লামকান আর জুইক লংপ আলামকান আমেন বকলা সারপো লাবাংস আলামকান কে টক আবাং সাংপি প্রমিলা কিলিংপি সাংটি লাংস সোচেং ধেন্তা লাবাংস আলামকান লং কাছে পারজান দুনাতুম বকলা সারপো কাছে পারজান আবাং স্যামসনিংটি মহাজন কেঙ্ক কাছে পারজান আবাং কেনসিং তারো পিনপো কাছে পারজান আবাং ফান্ডার টেরন সারপাংরি মাস্টর কাছে পারজান আবাং রমেনিংটি জিরসং কাছে পারজান আবাং থেংসং ইংটি কামির কাছে পারজান আবাং সেংকান কিমি ইংটিপি কাবান কাছে পারজান আবাং হুনমিলি ক্রোপি মানাই কাছে পারজান আবাং হুনমন রংহাংপি লাবাংস আলামকান কেপাচুন আবাং প্রদীপ রংফার রাপচুনবাং স্যামসন ইংটি ততাংতে আরজুইকা পিনি আলামকান আলামকান আমেন বকলা সারপো।
2: বা পিনিকে ও তাকে জগদ নাইজি তো ওয়ে পেন আন কে চমু বেলে পক কাং রেং জো পেন ইংলং আর রে চুতু কি দু না সক আথে কে মে মে ফিজুকার লে লে কাতাং না লাপেন কে চুমলেং না কাতাং না উফ
3: পিজা দা প্রাং না পাসি মুতুর মাতি পো
2: মাই ক তো ওয়ে পেন আন কে চমু বেলে নিং ই ক্রু লাপ সেলে পাসি মুতুর তে তে কপিসি কে দো জয় থেক পো মাহু
3: পাসি মুতুর লতে আনামে থা মাং জি মানতে
2: এ ওয়াংবে কে নেতা চিনি ল লাহল নাফান্তা সাইচুতি কি নাই পুনাঙ্কি পুলকে লোকচারলি দন্তা পাংচেং দন হয় হেমা সাইলে নাংকে ক্লেম লাং মা হা নাং পাই থি লট পেন নেকে নাং পা নাং কেলা না নাংছে পা দুক আনসি এ কাই কে দাম পুজু
3: মা জগ পাই আপুতা আসমার ফান কে চে পা দুক হুরলো নাং তুম দেত কালি লোক নাং তা
2: চে পা দুক নাং পকে চিনি ল দি ক সন্দাক থাকছি আউস মারা তুম থা চেপা দুঃখ নাপু নাকে হেমেন এ রিদেন এ লোলে কে চালি দুনতা কালি লাপুকে কপুলোমাতি ক
3: বা ক লো চারলি ও লোতে নে পিলোমা কোকে ক্লেম পোকে
2: হালা বাং বাং আসন কে ক্লেম হু রসন কে
3: বাং পে নে কে প্রেক জাম নে কে পিনপু নেমেন কে পিনপু কে এনতে
2: নাং পোকে কে জগলু অং আপসি নাং ফি নাং ফু তুমতা বকলা পো বুনি কি ইর লকলু নন পুতালা সিনে মেন বকলা পো পু চেথাং রংলু বন্ত নাং ফানসি বকলা পো পু নাং ইর নাইয়া পলক
3: কপিল নেকা বকলা নাং থান থাদ নেফা
2: বকলা কালিতে কপিয়া লাংমাতি ক নাং ফানকে বাং হি চনন বলতে চোদেট পু ললে চারি দুনতে ওই পুই হে
3: সয়তা বারেত মা ক কুমারা হিসি নেকি চলমা
2: হালা নাং লংকে বাং বেড়া তুম হেক
3: পিলন্তে নিজের পো তুমি ক্লেম
2: হালা তুম কু পিসিকে ক্লেম মা লাকে নাং সে চিনি ল হালা তুম পিসিকে ক্লেম মা লাকে নাং তা ক্লেম দুন বম লোকে লাকে নাং পো বক লাতা চিনি মাদি
3: কপিল মাকো নাং ফানাকে তাং কেলা
2: নাং তাংতে বন্তা নাং তাং ল নে তার বু হাম হাম পেন কে লং তাং কা আন পেনসি নাং না নাং রেং দুন চট কে পিনি পেন কে নাং তা কাপ্রেক চুতু ননতে
3: নাং চোদন দে পিলালা
2: নাং চোদন রি আ তারলে আদর কাবে পেন শিকাং কয় বেত আন হেলো কুড়ি ইসি বাগলে গেল অলামা
3: আই সার বুড়া নাং তা কুড়ি ইসি আফানসি শিকাইং কয় পুলো ওহ বকো লালান্তে বকলা সার পো
2: কুড়ি ইসিলে শিকাইং কয় নন শিকাইং কয়লে কুড়ি ইসি নন সাংলি নিকে লং লেমাতি ক লাহেন ল নে নাং পোসার বুড়া তার বুচতকে নাং ফা নাং পাং রেং ই উন এ লো কো আকো কালিতে নে নাং পিনু ওয়ান ধুলক পো সাইগাতে কি রাবার রিয়ান কে দইজি
3: থেরাক রে আন্তা পিসো কে এনা লামিং জেলা
2: আনতে নাংলে নিমুন পিবান সেরাক নন
3: ওয়ান পু বুতা বাং নাং দন্দে দেত কে
2: নাং কে ক্লেম কে দাম নন আক্রং হাকো পেন প্রেক জামা পসি লামুন হাই কে ক্রয় তাং দেত তা কে ক্রয় খ্রি দেত লু সিতা সিমসাত নাং ওয়া বেলাং মাতি পো নাং নাং নিং চেলার লে তি কে মন হ্যাঁ কে তোমা হেম বাং বে পুষি কি পুমাতি পো
3: নে নিং কে কেরলা এলো নে গা মাথা এলো কে মে নাই কে চক নাই নে সায়া লং জংসি মা নে নাং খাম খে দুন বলতে নে পাবির দেজি মা জগা ফানন তান অং তে নাং ফান্তালু কালিতে কামির ফান্তালু
2: লাকে নাং গেলা পুষি পুজি পু নে চিনি মাতি ক লাহেন ল নে আবাং নাং পিনু ওয়ান রং পো পুলুগে

লাকে আকাশবাণী দীপু আদন্থু লামকান আজাই মেঘ আং ডেঙা লংপেন বকল আসার পো আলামকান আর জুইক সেনা লবাংসো আলামকান আলং কাচাপার জানাতুম স্যামসন কেন সিং ফান্দার রামেন থেংসং সেংকান কিমি হুনমিলি লাপেন হুনমো নাতুম লবাংসো আলামকান পাচু নবাং প্রদীপ রংফার লাপেন কাচেরাবদো নবাং স্যামসন ইংটি টংটে।

0: হাই আদিনসি, হয় হেলো, আসো আফান আপোসি ফেরে নাংজি, লো চোথান আওসো মারাফানসি মাস্তর ফেরে নাংজি, লানে বকলা পো আফু আনবেটকে লাহাই আলাম মাথা দু থেকলো, হেনোকে পুবম কপি টঙ্কা হেনো থ্যাং তা চিনি নেলো, উফ লাসার বাইলো তা টাং তেলো
1: মাছি কে বাংলো পো
0: রঙা সার পেন মাস্টার
1: কপি কে বাংলো রা
0: নেতাচি নে ক নাং বাং তো পোয়ামাত কাদ্রু নাং ফান কপি নে হেন তা হক কপি আলাম রা চে নাম তা
1: নাং ফান পিল না কে তাং তার বু তাং এলোতে সাং নাম দামো আনিং চির দুগলো
0: ও নাং তা আনিং চির পু হে ক
1: নাং চট মানতে নাং পকে দো তার জর্দাম নন সাং ওয়া নন আনাং তু নন সেতা ও জগ দুন বলতে নাংরেং কেসু চটকালি কু পিলনে নে নাকি বিজি
0: তাহ বকলা পো আর জুলং লমা
2: অলো খাই নাং দে ব্যাং দইক মা
0: কো মা তংগে বাং লেলো নে হু
2: নিলি তুম তিলক খাই দেখ বোট কে চক দুন জি পুসে নাং বোর ইক রাই
0: ও তই নি ইকথা মন হাই বা নিমেন তা নাং দুন বজ
3: নাংলি কে বোধ যোগদন ইক এমা পুনু
0: দোজয় দোজয় পিনপো হেমসি দো
3: নিলে ইক হেমতং দো ইক মা
0: দো কালি দোজয়
2: নাংলি লা নাংলি সপু আফান কে ফেরে ইক আর হেনল নাংলি লাম নাং কে এন ইক এ দেরলো
0: নিলি কে থাং তা চিনি ইক এ দেরলো পে নাংলি চিনি ইক মুচট নাংলি লে বাংরা নিলি থান পিরং ন
3: লাপুলোতে নেং নাং হেনলো নি এক আফান কেরলা জি কেরলা লেতা
0: আদাপেন ইনু তবাং পো নাং থান কাং পো ইনু তবাং পো নাং থান কাং পো পিন পো নন হেনো তাং লো পু বন্তা নেকে থাং তা চিনি দুন দে হেনো পু চলো
2: নীলি চিনি নাং লিসু পো কুপিয়া সাই সি কে ক্লেমিক মা নীলি পিনিয়া পর আবে দে জ পুপেতে নীলি নাং লি ফান কাং হন পে নাং থান কাং জি লাহেলো নীলি তাকে কেক ইগলো
0: লাপুকে হেনো ইগলো পে নীলিকে থাং তা চিনি ইক এদেলো হা নাংলি মাথারা নীলি ফান্তা নিথানকাং ইগন তবে পেন্তা আনচমোবে নীলি পক নীলি নিং ক্রুলাপ লাভ দেলতি
3: মাই পুনু তাংতে নাংলি আনিং চির ইক বিক পোবো
0: ইং চিরডাগ পুজিলা বাংসতার তাং দে টিক টিক লজু
2: তো দাপে নীলি চিনি লর সন্তে নীলি আনাং ওয়ান পিতাং লো
3: ওই দিনে নেতা থাং তা ওয়ানবে দেলুজু
0: তো চইপো
1: কুমার লোকে বাং কেপো
0: মনহাই মনহাই তুম যো
1: কুপিসি কে বাং লো লাদাক কোনার লোকে দাম পোকে
2: ভোট কে জক দুন জি আর জু লং লমা
1: কপিল না ভোট কে জক দুন পো ভোট জক লং লিপ আর জু লং লেমা
2: কুমার লো ভোট জক লং লিপ আবে ভোট কে মা জক তা জক নং জি লাকি কাদো কবে আর রাইট দো
1: আর রাইট দো সি তা পিয়া লি ল রাদা ফান কা চং থুই চরা তুম ফান ভোট পিতে
2: কুমার লো রাদা ফান কা চং থুই আবে
1: লা হাই বাহারি বাহারা আলিদার কাছে ক্রং তুম ল
2: হো
0: কপিয়ালি দেরলি দূর মা ক পিনপো আনলে কাং চির পেন
3: দানে দামল না তুম তা
1: থালাং থালাং কোনা লং তুমি দাম পোকে
2: ভোট কি চক দুন পো পিনি পেন কি চিনি পা মেনো নাং তোয়ারা ক্রং পেন নে তোয়ারা ক্রং কাপ্রেক লো নাং নাং ফি থ নাং চিরুই রেতে নেথু লকে বাং স হেম কেনে কিং পাক তা নাং চিবি বেলো
0: লাপুকে পুই নাং নেলো মন হাই দা কাবান পেন বহু চক দুন ইগরা মোনাং বুর ইগন নীলি সাং নাম দাম ইকপো
1: কামের পিনিয়া বাংকে কেরাম কে হাই চেপা তিনি বেগ নাং জি নাং দা গাহেম তং দোজি মা মাতে ভোট তং জগদুন জি
2: নে ভোট সে জগদুন জি
3: দা নেং দা
1: কাবান নাংলি দামজি তে দাম ইকন সেতা কামের পেন নীলি পিনিয়া বাংকে কেরাম কে হাই চেপা তিনি বেগ নাং জি ক আনল নীলি কাচং হং পো
0: নাং দা হল ক মন হে লাম আর্জুন রাদা লং দুন হেম রিচো বোচেন
2: দানিং দানে
3: দানিং দা
1: কামির কামির নাংনে ফানাং চং থুই ওলো পিনপো আফান গা চং থুই পট পিনি কে নাপা থিলত খাংজাং জি
0: পিনপো মুন হে
2: কপিলা কপিলা ও নাং ফাননি নাং গা মাথা টিং পেন আহক পেটলো পিনি নে নাং চিনি পা মেলো তো পুতানি কি থি পুতানি কি থি নে আপ বব ন
3: নেং নেং
0: পিনপো কপিলোলা মুন হাই

0: মুন্নিতকে পাথি আহিলে ইগলো লখাই লাগে মুন্নিত আফান আঞ্চত কালি পিনি খাইকে পাবিজি আহিলে এলো
1: হা মুন্নিত পাথি আহিলে বকলা পো আহে কোনাত পেল লাকে বা কমা লগে বা
0: লানাং লিং নো কার জাব ইথের নাং রি সপো পিন পো হেলো লা বাং সো আহিলে কে ওয়ানা বাং
2: কালাং কালাং নে হেলো বাং সো আহিলে কে ওয়ানা বাং নেলামার জুজিয়া তোমা ফান বাং সো আহিলে পেন পাং সাম বমলো
1: বাংস হেলে জ্বর দেতে সাংলিন কোয়া লং পলা লঙা দা জটাম দে দাপো আনি চির হো
2: কাং চির কাং চির কাং চির হা হা হা বাংস কাং কিদ্দু কাজে চাক এ হেলো নাং সুপো তিন পো তা হেলে কে অনাং লো
0: দা নেং দা দা নেং দা
2: কামির কাবান নেলামার জুজেতে বাংস হিলে আনি কি থিপো
0: নাং নি তোমা ফানি আভাই হি হাই হি না নাং আব্বব সিতার লাসন থাক থাক কামির কাবান কি সোকার বিয়াং বং দো ওলাং লাপেন দো ওজিলা
3: দা নেং দা
1: দা হেম দাম ইগনো নাংলি তো
2: কামির কামির
1: আহ উফ ও
3: লহাই পুনু
2: পো ও পো নিজাং নাম দাম পো নাং দুবি বেন আঞ্চুলংলি নে লাহিলে জোড়াম দের পো পো জোড়াম দের পো
3: লোহাই লোহাই
2: পো
3: নীলি ফানাং দিয়া ইক দেনো নীলি জয়নি পেন্সি নাংলি
2: পো
4: ও মাথা রি পে মাথা রি পিন পো আহিলে সি কাফেরে পেন দাগা হেম কি দো হাই হে বো ও আহ পিন পো জোর দাম পো তাহ ও
3: লোহাই
2: পো
5: রং রূপ পাজুমে তে কান বকলা কালিল নাকি বকলা দিল
2: ওপো নানা পোকাং সেজি জীবন নাংলো ওপো নাং জিন জং পো নে না সো পো গে জক জে আ পো লপো ও পো
3: কবান মাথা নাং নে লো ইলি পো গং সি সি তা মে
2: ও পো
3: ইলি কি লো নাং জি আ ফান জে সং নাং পো
2: ও পো
5: দা বিন পো পে কলো এন দাম নট নাং পো কে কা পে কা পি থে দাম দাং লু দা দা
2: ও পো ওপো
5: ওপো
6: লাপুয়ান পর্ণাং লিটুম পিনি আলামকান আরজু ইকলং টাংলো আলামকান মেন বকলা সারপো বকলা সারপো আলামকান কে লাপুয়ানসি কাংতনলো

0: কিনাং সট কাপাচিনি আলামজের কে লাপনিক চলো পলুথিয়েন লাপেন প্লাস্টিক হরমু কেছে পারি দেং আজয়নি তোমন তিফ্রিন দং চান লাপেন লংবিয়ানতা চেহু এলো পলুথিয়েন লাপেন প্লাস্টিক হরমু আন হেমকম হেমরা এলং বার্থাপ থেরা এলং আদিম হিলি ঘুদ্রা হালা দাকসি ওয়ার্ডাম ইকনংজি কালিতে মে থর দুৎসি কিনংজি পলুথিন লাপেন প্লাস্টিক আহরমু কাচিপারি দেং পেন এ অগে প্রাণ আফান্তা হেনু আথিকে লবং সো আহরমু পেন আসনসন আকিসু লাপেন ক্যান্সার আকিসোতা চলং থে লাসি পলুথিন লাপেন প্লাস্টিক আহরমু চিপারি দেং দে দেটসি আকিমে এলপিজি মতে চতুন চোদাঙা গ্যাস আর না তেং পেন চেথর নাইজি কোনাননি কেবাক পেন গ্যাস কেটেট আংনিম ইংনিম লং পুলোতে রেগুলেটর সুইচ ইংকের সেরাক পেন হেম আং হাপ পি লাপেন ইং হাপ সো ইং পু এট নাংজি চতুন চোদাঙা গ্যাস আলং থুয়া সুইচ লাপেন রেগুলেটর সুইচ টা চতুন চোদাং তং দেট আফি ইংকের পামে নাংজি এলপিজি আ সিলিন্ডার পেন আলং থুয়ালং আন গ্যাস কাপাচে লেংজি আফান মেসেন আরবার আপাইপ সি চেপারি দেং নাংজি এলপিজি কে কায় আহুদ গ্যাস কে কায় লাইটার সি এ নাংজি মে কই চেয়ার আসু পেন কে কাইকে দেড় নাংজি এলপিজি আলং থু লাপেন গ্যাস আ সিলিন্ডার কে বাকলে দো পুলোতে গ্যাস এজেন্সি আসাই হেমলং পনসে রাখছি হাদা কে ক্লেম আসাই খি এথুম ফানসি পাপেলাং পামি পেনসি পাশেলাম নাংজি
1: কেবল পয়সা পঠিয়াবার বাবে কিউআর কোড স্ক্যান করিব লাগে বা পিন দিব লাগে পয়সা পাবর বাবে না লাগে
2: আরবিআই কয় কিউআর কোড স্ক্যান করার সময়ত বা পিন দিয়ার সময়ত অল্প সাবধান হব

0: লাকি আকাশবাণী দীপু তংটে ননা দন্থু নীলি লাম জে রাজাই মেঘ আং দেঙা লংপেন রূপ দিহন তেরন পি কেথানা লাম জে আর্জু ইসেনা
1: কার্ডম নীলি মেন গে রূপদিহন তেরন পি মনিতম চিনি কেন এফান রোজ তেরন পি পমেন বেনসি বিসি নাং চিনি নীলি পার্লার ডো নীলি পার্লার মেন বাংকে রোজ গোল সেলন পু লাগে ডিফু মেন মার্কেট লং নিয়ার এসবিআই বাজার ব্রাঞ্চ নীলি পিনি গে থানাং তুং আলাম বাংকে লাপু হেন ল যে নন ও এ কিমি আতুম থেকতে স্কিল ট্রেনিং পো বাংকে এন নুনসি মেজি পোলাম নীলি মাথা বাংকে আনু তিনটা সাকুরি ফানকে চং হংপ্রং নামে মানে চার্লি দো দো তুমটা গ্রাজুয়েশন তাং তুমটা হাই সেকেন্ডারি পাস পো তুমটা সাকুরি ফান লোককে মানে জখা নামনি পোলাম নীলি নিং মাথা আলাম বাংকে থেক থেক তুমকে মানে স্কিল ট্রেনিং এনুনসি মেজি মানে পার্লার পুস্তামে এমব্রয়ডারি পুস্তামে টেলারিং পুস্তামে লাহাই লাহাই আ ট্রেনিং স্কিল ট্রেনিং জংসি এনুন লোপুতে নামতুম বিজনেস পুতামে চংপু থেক জি লাপেন বিজনেস ক্লেম লোপুতে টাঙ্কা কেলং বাংগে সাকুরি কেলং ক্লেম তো আন্দা সোসে নামতুম কান্নে পোসা নামতুম ইনকাম পন থেক লসো আহিনাত পেনটা নীলিতা আপ্রাঙ্গে সাকুরি ফান লোক সে নীলিতা কিচুরি দুন লো আফিত বাংকে মাথা ল ও লাপুকে চকচেলো পুলো মাথা ল লসে ট্রেনিং এনুনাং পুসি পার্লার ট্রেনিং এনুন ল নন লাপু পাইজো পাইজো পাইজো পেনে লাপুসে নিং পাদিং পন বম ল পু বর ই পন বম ল পাজো পাজো পেন লাপু নেকলেম পন বম ল নন হোকে চেং পেন কো সন্মা নন নি কো সন্মা নন গে নিং নিমেথাং ফান আন্তা নি নিং চারং পন পিক আনজে নি ইনু বিজনেস হোমেন লোপু নেলি আন্ডার নে বাং ফ আলো সোফান পুস্তামে নে চাকরি পিপন লং লাতম ফান আবার সা পিপন লং মানে চাকরি পিপন লং লা আন্তামে নে মানে ইনিং আরং পন পিক আনলো কার্ডম
0: লাপোয়ান পর নাংলিতুম নীলিলাম জির আজাই মেঘ আং দেঙ লংপেন রূপ দিহুন তেরন পি কেথানালাম জির আর্জুলং ইকটাংলু আদুন্থু সোয়ার লোয়া সিং টং আজাই মেঘ আং দেঙ লংপেন

লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বীরতার জৈ থাকে থানা বাঙালি বন্তিটি মুপি স্টেট গভর্নমেন্ট ব্যাংক গুৱাহাটী লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারনেশনেল রডাকলা মাদুং অলংকে কিম পঞ্জী স্যাটেলাইট সিটি আলং লেকাপা তিনি পনাফান আপ্রাং সি আবি আলং সিকা করুর সুরি হিনি রাফারুই সিয়া টাঙ্কা কাপেচন পন আলং চদন্দন দাংলো চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাউচেপামে ফুপেন কাপে দোপন পাতুমি লোকসেবা ভবন আলং কেবিনাট কাচেতং আলং সি লাসো আলামথে চেপারায় পনলো কাচেতং ইংটন পন্ডেট আফি বিরদা পাংডা গামে আলং কেবিনেট কাপে চেপারায় পন আলামথে পাচেতাক পনসি চিফ মিনিষ্টার কানিংজি বাংসোয়া প্রজেক্ট আফান লংলে কাপাতিনি পঞ্জি আফান কাদু কবি সিকা সুরি করুর প্রিয়া টাঙ্কা কাখরস পঞ্জি লাপেন ডক্টর শর্মা কানিংজে জুংজুং আফান কাঙ্কির পঞ্চিক চিফ মিনিষ্টার জীবন প্রেরণা আওয়ার সাই আফান কেবিনেট পেন সিকা করোর ফারুই সিরা ক্রেনার ক্যাবরা লাখ ফকেব্রানের ক্যাব আটাঙ্কা কাপেচন পন আলং চেদন্দন তাংলো কেবাংজি চিটিনি ফাই আপ্রাংসি আরুই পেনসি মাংস আবার সাই পুথত পাংচিং পন্থু পোপুটা আলাংলি চিফ মিনিষ্টার পাচিনিল ডক্টর শর্মা কানিংজে

লাগে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বিকে পাই পাই নিফাই গৃহিণী থেলাঙারি কার্বিংদেং আলং নীলি বন্তি টিমুংপি কাটু কাবিয়া ফান্দা কারদম পাজিরসি কার্বিংদেং কুঠ ডাং পন্ধুল কার্বিংদেং গেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা তবরা ফো কিলো হার্স পেন ফারু টক্সিরাইন করা সির কেপলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্র খানল আদন ধ আং দাম দিয়ে প্রাং বিসারলাম থি আর্জেক সনাং বিসারলাম থি আবে তি বাসা হেম রামদাম কিডো পুচি নিলর আদিম পেন কেরাম লামথি কেমান সার আথি কে রং আহেম ফু পুলতি আসন তিন তামি রাত আসন পেন লিট মুচত সি কিমি লপেন আরন লো বাসা হেম পুকি রং আসারি আহেম লো রাত পেন লিট মুচত আপৎসি কাবি আসন আন সেতা রাত আসুকে বাসা হেম আফানসি চিকিদাম নাঙ্কক পুয়ালামথে লাসি সারলামথে পুলো আবিতি বাসা হেম রামদাম পিনিয়া সারলামথে লাপান হেনলো

an grade pe le seka suri krihini na pharoi silapen ason son bonas taduji athake jongtang ke do an ang hoya phanta bang phuatum arta ningkaning ko rai sipen thongke paner kep ang bong si do chatangji ang tonalam thelapen ka joining ri dunji ning ke hangatum www.apgcl.org.com a website lang ek tabe kachoningrialo junior manager aphan pai pai a chiklo ni phai inquiry si lapen assistant manager ang hoya phan pai pai ni phai inquiry ke thom arni an adusi alo ding ponpo boreng birta pan si kang to niklo nali tom kar beng deng kar jolong bom lakya kaspani guwahati mahabahu pen কার্বিয়ংডেং কিবা মিডিয়াম ভি পেন মিটার ফারুক লিরা ক্রেই সিরা তবরা ফ কিলো হার্স পেন ফারু টক সিরাইং করা সির কেপলা পেন মেগা হার্স পেন লে ফারুই সিরা ই সিরা তবরা ট্রক হ্যান্ডল পুথন আদুন্ধু আংডেং জারি বাং নিং কে হাং আলুঞ্জির আংডেং আলং পেন লুঞ্জির আর্জেক সিনাং লুঞ্জে থাক মঙ্গল রং পি লা পেন প্রতিমা রং পি পি কিলো না লুঞ্জে থাক আলু নালাম থি বতর আসন বেন নাং

বতৰ চন বেন না সিংবে চেলারি মঙ্গল রং পি লাপেন প্রতিমা রং পিপি গেলু আলুন চাঠাক আর জেট ফি পুথত আং ডিং চারি বাং ডিং গেহাং আলুঞ্জির লং পেন পোখেলা লিখেপি গেলু আলুঞ্জির আর জেক সানাং আলুন আলাম থে তালু আলাং বি হেলু কারণক নাই

পুথত আদুন্ধু আংদিং জারি বাংদিং কে হাঙা লুঞ্জিরা লংপেন লুঞ্জিরা জুই সানাং কি লুঞ্জি সুরেন বি আলো নালাম থে মান্তুনে মান্তুনে।

0: ইমান পৰে কাৰ্বি অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ।
1: লপনা পৰ্ণাংলি তো গুৱাহাটী পেনকে পাচেতা কাৰ্বি আজাই মেক আৰ্জু গ্ৰাম টাংলো লাকে আকাশবাণী দীপু যাই মেকে বাংলাকে এফ এম বেনালং পেন মেগা হার্স ভারুই সিরা তকবর সিরকেপ লাপেনান পাডা নাগলি তুমলা বাংস জয় মেক নিউজ অন এয়ার অ্যাপ লাপেন রেস অ্যাপ আলংতা আর্জলং ইচ্ছে পিনিকে থেলাং পাই পাই আচিকলো নিফাই গৃহিণীয়ারি ননারনি কাংসাম স্টুডিও ঘড়ি পরফাই প্লিরা মিনি থংকেপ প্লেঙ্গিক টাংলো লাসি রেডিও নঙ্কার জুদুন কাচিং হন কেদু আনারা তফান নেলি বিরেন তকবি কার্ডম নংফা জার্সি জয় মেক পাংচেং পন্থু এগলো রেডিও কার্জু কাচিং হনারাত তাংতে জয় মেকাং কুংপনা দুন্থু পিনি ডিমাসা লিরমিয়ালুন কেরটকে পারজুয়ং দেঙালং পেন আসন সনালুন আরজুক সিনা পিনি ডিমাসা লিরমি আলুনাং দেঙালং পেন কেচেং সিয়ালুন লাকে প্রিয়াঙ্কা দিফুসা পেন কেলুন আলুন আলামথে নাইহা খেপসি পুলাবংসলুন ততাংতে আর্যুক সিনহাং

জাই মে কেলং আদুন ফুল নার্জুক সিনা হেম পোলা খেরসা পেন কিলুন আলু নালাম থি কিম্বো বারডু পুরা বাংসলুন তো ট্যাংতে আর্জুক সিনহাং

0: lapona ponang litu boro lirmia lunang dengalong pen ason sonalun arju glang tanglo lasipini kya porta chogik tanglo apotsi boro lirmia lun kerot ka parjuang dengkela phansi kerot kang tondeglo nangle tum chai me karjulong bom laki akaswani diphu pen jai me ke pachita pon bom laki fm banalong pen megahertz pharu sira tok bora surke lapanan pata nangle tum labang so jai me News on air app la pen res app along penta arjulong ichi. Radio karju kaching honarat. Tangte jai mekang kung pana dunthu, pini rong ruba jai mekang ding along pen. Kipir githa ka sai ke klema bangpu, dilson rong pi la pen, bikroming tia tum pen, chihu chupura lamjir arjuk sinang. Hood bang la ke harmony be. তো তাংতে আলালি তুম কিফির কে থাক আসাইয়া পুথাক কাচিং কি জি থানালাম জির আরজুক সিনাং
1: আফ্রাংসি আকাশবাণী ডিফু রিডুকার জরা তুম আনাফান কার্ডম পাঞ্জির ল কার্ডম আর নিবাং টানাংলি দুমফান প্রেকজেক আজাই মেঘনাং মানপি আসন থরসি পিনি জিতা মে নাং দোপান ইসি প্রেক জেক লাপেনা কেনাং সরনাই আজাই মেক নাংওয়ান পিল নন লিরমিয়া কাই হুট সোয়ার লো তুম দেলে পির থাকে থেক পেয়া মাঙ্গে থেক লাপু চটকেলনি নন কে পিনসু মারা তুম সিতা মে পির থাকে থেক বাং দু পিক তাং ল লাপেন পেয়া মাং সিতা মে নন কে টু থেক লাভ ল চিনি লাভ ল
2: পেলে তুম কার্বিয়া খেই লং সিতা মে কে থেক বাং নন কে দুপি গান ল সনসি আনুটি নে কে থেক সিকা প্রেক কেয়ং দুং এলি তুম কে চিনি

0: te pir thak ke thak polo te sornu tum phansi li tum arju long la pen thek lo monta non ke lagai lo lirmia kai lo non sornu tum de le pir thak thek lo non ke pinsu mar tum da thek lo la pen te amang se tame pen an amang mang ke sornu tum penang parta non ke pinsu mar tum da kachini dulo la pen pinsu mar tum si non ke ke thanun dulo si non ko pai ke me pen pini nili dung do alang li tum ke pinsu mar lo la pen pang parta alang li tum ke la so hin ke klem pir thak hin ke klem arjiting piklo ningkan kapso selo no nili dung do alang li ke hawar khat pen bikrom singing ti la pen dolang alang li ke dong muka pen nilson rongpi asin non alang li tum pen si la pir thak apu thak ethi thini chethan ponji la se sa francis nang li phan churupi gan lo nang li pen chetong long
1: tholo kardom
0: la lo sar nang li man nang kar ju ponji ke nang li la so hin pir thak hin কমেন্টু মেজি কে চেং দুন লা পেন কুপি গ মাথা পেন সিনাং লি হালা সুত কে চেং দুন ইগলো স্যার
1: আহক পেট পেন কে পির থা কে থেকে নিকে পেন আর আপর পেন সি কে থেকলো বন সি তামে হো সর ব্যাংক কে রি সমার লা লা পেন তে ইলি কার বি তুং কে পেনা পেনুং সো পিন সো তুং কে ক্লেম ক্লে পামা চপকলাং আই হে লা সি নন ব্যাংক কে এ ফার পেন কে পিসো সো মে কে আনা পর ব্যাংক কে ক্লেম মাথা ইয়া বেদালো আ মাতি পিসন চার জুলো লাসনা সাইসি নে থেক চকমা বল হেম সরবং নাঙ্গে থেক উপিমা নেগে চকলুক নাচে দন্দ নম্বর পাংচাইং ফেরলো পাংচাইং ফেরব তরকে ফার্স্ট কে থাক চেং পেন কে নিতুম পেনান সব ভাঙনি পেন ইনোভেট নিতুম কে থাক ইনোভেট পেন থাকলো লতা কষ্ট পেন সে থাকলো মানে অহন লঙন এ আথেরাং চলঙন এ পেন সে থাকলো মন সে তামে চেপা দুঃখ চেপা লাগ পেন কে লা পেন কে ননে অংচেত অংচেত অংচেত অনবাং কে দুলো ননকে আলাই লাথেরাই সি চনামন এ পেনশন কে আলাইং দুঃখ পেগলো আথেলে সে পেল থাক আনাতা ইনিং অয়নাং নে থেক হলতে চেরাপ চেতুলতে লাপেন্তা ইসি ফ্যামিলি কে রেং ইয়াসা লাইকে দু দো পালামে লাপুলো আথে মানন হদেনে কাইকে নাই দিয়ান জং সে চিনি দুন দিয়ান আড়ং সে থেক হলতে লাস পে পেন আজাত লা পেলে পেনচং হেতা মেনন কে নাং নে উপেলো লাস কে নাং জয় নে আমা নিলি তুমতা নন বাংকে ইনোভেট পেন কে থাক পেন কেনন কে মুনিয়ে দু হলো লাসি সুপেনসো পুনৈ সরলো পুনৈ পে গে থাক হেন হেতামি চেরাপ লোতে কেরাই আসার বাইকে দোলে ন নিলি লং হেতামে নিলি হেতামে কানে কেবর ই পেন কে নন বাংকে পুরালো কে থাক বাং থেকে মানে আপে তা কে পাদর সিগুন এ লাপেন দেখে থাক বাং তা কান সিকে থাক জিমা লাসি ইলি কার বিয়ে তুমি সেতামে বর ই লোতে দোহেলে বর ই আকো বর ইতা বর ই নাংপো নাং সাগরি লং লেয়া তুম হেতামে এনে হেম্বে কার ডোরে আড়ো সতুমকে থেক লগ সেতামে পেনশন দা জোড়ন রুপলতে দোহেলে নীলি জুং জুং কে মাথা তেংলো ফলতে দোনা হেলে আমা পুষি মাথা দাম মাথে মা নীলি মিঠাং বেন সিকে চিচি নিল নীলি তা আবে পেন বেন সিকে ক্লেম কে নন কে লাপুল মানে দু ওই কালি থে তামে এসে থে ব্যাং মুচত আসন সি যে মাথা পনলো লাপেন তে পে হুপুয়া দিয়ান ব্যাং কে নিগে আর দিয়ান ব্যাং কে আর লাম নেন থান চত হেতা চকলো কুপিয়া পিয়া ম্যাং মা আর মেনন থান চন্তা নিগে তো ঠেকলো বনাই ঠেকলো লাসানা থাকছি এই লিকার বিতম তা কে থেকা তুম দু ও
0: নাংলি নন আন নিংকান কো আনলা পো হিন কে ক্লেম গে নিলসন স্যার
1: নিলি এবং কে নিংকান ক্যাপে চকলো তামে কে থেকা ব্যাং কে নিংকান ক্যাপেন আপ্রাংলো আপ্রাংলা ডাক দিফু লংলা টয় স্টেডিয়াম ফেলং আপ্রাং ডাক এক্সপো না বিদো সরকিনে তা চেতিং নে দেরলো নে ব্যাং বিহয়লা নে ব্যাং বিহয়লা ডাক এক্সপো না বিপেন দা তুম পেন সো তুম সাইডে সাইডে সা তুম মেশিন কে ফিটিং আজাত পেনে নে আমার লাস হুট কে নিলি আমি চেকলো জনকাং থেম না তোমাদের এক্সপো বিলো চেকলো জনকাং থেম কে আনি সামা পাতাই তিন নাঙা লাং দনবাই আংলো লাপেন সে তোমার সে ফোন নম্বর চো এ না জাত পেলে নিল কে ঘটি দামলো লাপেন তেকে প্র্যাকটিক্যাল ব্যাংক এ ডাক সি নিয়ে ঠেক দামলো বা সে মিশন কে হে নোট হ ডিএন সিএন সব কোথায় ব্যাংকে নিয়ে একদম এ টু জাত কে পুরালো বাহানা জপরালো লাসি ইলি কার বিয়া তুম সেটা আমি লাসনা থাক বর ইতে আর নতুন সেটা আমি কিসুম কে কম চার জিলা সবটা বর ই নাও
0: চুরু পিগলো স্যার নাংলি পান পুথর না আর্যু ঠিক পালো স্যার নাংলি নিংকান কো আন্দ পো নাংলি লাস আসাই কে চেঙ্গে পির থাক হিন কে
2: কার্ডম আফ্রাং সিন আলি হান কার্ডম পাজি রিকল নিলি কে ক্লেম চেং বাং কে লাপুল ফার্স্ট কে বিজনেস পলাইন বা নিলি চিনি কে লাজির পো বাঙা কে দমেন বাঙালি অসমীয়া লাহে তোমাকে চেলাং বম লোলা তোমাক যে বিজনেস পলেন বাং নাঙা থান পন আলাম লহে নিলি হান্তা লা চেলাং তোমাকে হওয়াল কুসি সি আফ্রাং সি বাংকে আলাং তো হান্তা থেরাং থাকদুন হওয়াল কুসি আলাং তুম থেরাং থাকদুন ল আলাং তুমবে নিলি চেমে ই কো চেমে ও পুসিতা মে লালাং তোমা নিলি হানাং পুল বিক্রম নাং জংসি বিজনেস ক্লেম নাং লিংহাং ফুলতে হাডাক পেন পেরি ওয়ান ফুলতে নাং জংসি লাহাই চোয়ান উন ফুলতে পেরি লাহাই চোজর ঠেক ফুলতে নাঙালে লং জি পোলা তোমা নি হান সাই কেমি কাম বাং নিহান নিলি হানাং থান লহে লাবাং সি নিলি দামা থাল অ কেমি কাম জীবন দে পুমলা

0: pomtai tumta kejor ala pulo mane ke pat dor sigun il alamange pebang ke dam sailo thanthule thotlo ilikar bi tumta anso se do nang ji anso se 40 sik nai pulote ke thega tumlong 40 don lo pulote anutyanta me dolab ji lase nilining ke hanga tenke nita atom kupulang ma pusi lase klem sep lo non bang asop doge dolo
1: দলো
0: পয়তা মে কলান সে কে দুই ফান্সি ক্লেম নাং সুনাং পু হে
1: লল নন আমাত নাংলি পেয়া মাং গে দুপিক তেমা লাপে ডিজাইন দে দুপিক তেমা নন আমাত কে নাং নাই কে কপিয়া মাং নাং দিলং
0: দিলং নন আমাত কে নাং নাই আমাং কে তো মাং কে লালো মানে তোমাকে বিয়া সেট পুসিপু লা বিয়া তুম আলং আন কে পেনাং আন কে বিয়া পে কে তুকে পা দাও ডুনলো বিয়া সেট মুখা আন কে আসে বিয়া লং আচ্ছা থাং নাই কে ধন কে এনে কে বিয়া সেট লং কে হেজাবা ম্যাং সেলেঙা ম্যাং সে বিসি কে ও হেজাবা ম্যাং সেলেঙা ম্যাং সে বিসি কে আন কে অং বেলেগা ম্যাং কে লানে আনো এ বিয়া লং আপে আন কে নেসা কাপড়ে কাপড়ে কাপড়ে ম্যাং দোতাহে মেনে তামি ননিলে তুমকে বনাই আন কে লা হেজাবা ম্যাং সেলেঙা ম্যাং লুকলতে বিয়া পে লং কে ন্যাং চাত পি গিয়ালো লাসি তুমলা নন বাগালাসি থাকবো
1: হ্যালো চুরু পিকল সার নন আপনি টিসার পানার রূপন থলাং নাহলে তুমকে নিঙ্কান ক্যাপ সসিল ননা নিঙ্কান কয়ল লাপুনার হিন কে ক্লেম আসি লাপুয়ান ক্লেম দেট পেন নাহলে তুমি গালি দা নন্দা চে থেকলংলো পিসি ক্লেম নাই মা কোসান সি ক্লেম নাই মা তাংতে পেনা না মাঙ্গে নাহলে গে চিনি লোতে মা জামে নন কি অং দুং ডিজাইনার তুম ইলে তুমকার বেঙ্গলংস তামে কাপড়ে কাপড়ে গা মাং নন সন কিতুর নেই মাং অং বাং আকাপড়ে গা মাং পপি রং লাসিলা সোপু থাক নাংলি লা রেডিও কার জোয়ারাত ল পেন্টেলা কার বিয়াং নরাত ফান কুপিসি নাংলি থান জি পাকেং জি
2: লামাং গলা পুলো এলি কার বিয়া মাং পুলোতে হিজা মাং রলি বা মাং পমপ্লামা বো বা লাহাই মাং জংসি ইলি জংসি আকেলক লং জংসি হিজা বা মাং বা পমপ্লামা বো বি পুলোতে লাদাকে পারক আমাং বিদুন দে দে নাং পো পিনি বোলে পার্ডন জিপ সতা মে বোলু কিস নামে পার্ডন বে নাং পো বা থেংপিয়ারং লে পার্ডন জিপ সতা মে সো থেংপিয়ারং থে পার্ডন বে নাং পো কোনানে সি কপিনে পু জগদুন থত কোনানে পারক আমাং সি পু হদাক জং সি পু এ পালাং মি জিপ লতে ডাক পিদুন দেত প্রতে চেলাং নু সি আসন দা নাং নাক তিতি
1: কালা
2: লাসি কার্বি আমাং লতে কপি সি লাসো সেলেং পিনসো সেলেং লং লোপ লতে কপি আমাং সি পিনাং জিমা বা ইলি তুমি জংসে পিম্পলা মা বো জংসে পিনাং জি পুলোতে বা থেং পিয়া রং পার্ডন অং মাঙ্গে আর্নি দোনাং পো ও আকাং হো দোনাং পো লাহাই জংসে বি পুলোতে আসাপ সগো চে লাং বাং আলন দুমু চট নাং নাই আলন পা দোজি পুলোতে আর্নি তোরনাং পো ও আকাং হো তোরনাং পো লা পেনে কি সিদো লা কাউট আসন দো লাস লা কাউট বুসি পুপু হালা সিতামি আসো সো আসাপ সো বাং বো সেরলি পোটা পুলা ফান লা সো আমাং সামি পিদুন বলতে লা সেলেং আমাং লং চেলনিক পিকতিতি এনকে আকো লা জং সে আবাং জং সে পুতুর চিনা বলতে লি পিনসো মারা পিলং বলতে ওসো সাপ সাপ সাপ তুর চটা চেলন বা পিনসো পিলং বলতে মিরা পু পুতুর পন পা চট পা চাদা চেলাং নো সিনাং নাক তিতি লা সিনিলি অর্ডার জিতু নিলি যখন সেটা মে পু অর্ডার লে পি পা পুসিদা মে নিলি বাংকে নাং থাক পি পা মেকা তু লাসন বে লাসন আ ডিজাইন নাং থাক পি নন লাসন বে লাসন লে নিলি হানাং বনাই পি নই পুপো লাসো টেং বে নাং থাক পি পেদা তিতি কিছুমান তো মাংকে লাসি পিনি আরো সমার তোমা সেলেং পুসিতা মে পিম্পলা মা বোলো বা রুয়ালি পামাং পুসিতা মে লালং সিতা মে আরো সমার তুমহান পোলোতে বা আরো সমার তোমা পিলং পোলোতে এলি তুম কে পার্ডন কে থেং পেরং দা পার্ডন দুন মে বা ইংনার পেন মুনিত পার্ডন দুন দালা তুম লং বিদুন মে লা পেন পিনে পিপলি লাহে তুর পাছত পাছত আসো আসা বাসো পু পিপলি আমাং জংসি তুর ব্রদে চেলাং মি মুচ দিতি জংসি আকো পিনসো আসেলেং লং সি আকো পিপলি বিদুন কক প্লতে পিপলি আমাং সমাত বিদুন কক প্লতে লাতা চেলন তু থিদের নাং নাগাস লাসিনি লি বাং লাহাই বাং কে কিছুমান কে চক চেলং পেনাং আনে পাকেং দুন কে দো বনসিতামি আলাং তুম নন বাং এ কসন মানি লিগে থান না তেং মাঝে লাং নন নাং থাক পিপন বমলো নিলিস্তা মেলা সত তেং পেন মাঝে চজর চলাং সিতামি চজর চলাং পন মি সেনল আজিকে থাক তো উনসিতামি ইলি লাম নাং আরজু নাং পো নি পুসিতামি আলাং তো লাম আরজু নাং বো চারজু সেরয় রে পোলোতে আপে থাক দেট বেন জং সি নাং নে পোলোতে কসন লমতে আছে আপে পানাং বেগ জি পোলোতে আপে ফিনিশিং মে নাং পো আমাং বাচে লন থেক নাং পো কপি আমাং লং বেন কসন সি পিনাং জি মা কলো সব পে কলং মেন জি কসন সি হাদাক আং বং পাং কে ভরমু কসন পেন কসন সি পিনাং জি মা লাহাই বাং তা কি পি সিতামি নানি কাপ্রেক পারক আমাং জংসে ডাকজং দুচক লো পুলোতে লাতা চেলাং নসি তিতি লাহাই বাং ডাইনিং ডক দে লাসি ইলি কারবি তুম জংসি আহক পেপ বিজনেসিং থোর ডাং জি পুলোতে ইলি গে কাই কে লাপেন বিজনেস কিচিং থোর বাং লাগে কারবি ট্রেডিশনাল পেন লক্সি নে কাই চুপো পুলোতে আর সো বিজনেস পেন সি নেকে একদম থিরেং থা লালো পুলোতে লাজংসি চেমা থা বেট পুলোতে ক্ল্যাম্প বন পা মেকানাং পো দাম বন পা মেকানাং পো আমাং বাং পা চক লিম নাং পো কাইতা লা সব পে কক পেনিলি বাং হেমনে চো জোর দাম বুঝতে আমি বাংগে থেকলং পেন একদম মেক নাং পাচ্ছো ডাক নাং পো মুঠত পুরো নাং পাখান দিয়ে দে দে নাং পো লাসং সে নিলি কায়দাকে বড় ইগলো আসে নিলি

0: duti kini ta bor ipon bomji tanpon bomji munpon bomji kecok kecok cilong mangin ini ta pakeng pon ik bomji
1: lalo nang lipan putan nang kar ribang ke pena an ki ongdung akar bitum ning je mate lari do kar jura tom handa nang le pachin ik ta ili tum kar bi pindeng ke anam so ong pupu la sino nang li tum ke thak ve ka tum lo nang li tum hem ga therang da dulo se so pu thak nang li ku pisi puji
0: anam so ong blote lalo lam mangke kisuman tumang ke ape pen chelang le det ape pen kharcha chelang dam de det po ne ke thak tang de le ke thak ape le hem ke thak ape lage diman dola so bang ke ili kar bi tum jok kining je bang bhulo la bang ke bhul pik an ate mane hem ke thak ape blote ili tum kar vitational ape jong ili tum jong je thak the blote bang ka prek tum nang thak dun ke pa ili tum son thot ke thak son palang mi dun thek thelo mate la se adam so ong bota lalo je apelang chit ben se adam ta paso nang po ba apelang me pik pen bolo ta adam asap so non ge litum kar bitum banglas la so bangali je ape lang me noi lang no noi adam bang a bisi puja titi la bang ni hin pen bang asap so chune ring tu la kar biang long arat ke do tum ana phanta ili tum jong je business ke claim ching thur ji bolo te kai ke mat ale lok ke chuen bang ge chokche athe mane ili kar bi apya ri jong si bang bang adet long pen ba bang khilong benong si litum jong si khangdun de prote li tuma dorma un ange pajum thek nang ji pajum vek nang ji la bang selenga pelong nili nang nili pudam ji selenga pelong jene ba epak long adha kg hon adha kg long jene ba amang ajat pen nang li kharcha musi po ba 700 taka 700 taka ben si chok ik det ji jong si 700 taka be jong si selenga pe jong si ke thak chok det ba hala ke thak han jong si ba 700 jong si pip lote laso ape ke jeneba surihini lo surihini angbong bentaili tum jong si laso ape jong si surihini ape angbong pen jong si dak jong si suri pho e suri pip lote ili karbi tum chonamun ede ji la si laso ke panam unjia phansi ili tum ke thak sita me pachelon che nang po adam pen sita me laso adam jemen ma suri si pen ki pi una sona pe ta do suri si pen ki pi unjia pe lote ili tum bang angbong amang hombon pe denang po palang pi me senang po ili karbia pe ke thakelang me o la si ador bang ke un an ge pajum nang ji bus ni lihin ben ge matha jong se ador jong se ili tum jong se la o bing ge do tum an ni marli ba sob la je pojir pi tum sita me la so ape jine ba li tum thak o po thak o ben sita me ili tum jong se ador kai ta ke ong nang ji kai ta ke ong nang ji pu jong se rip lo te ili tum a production ge la ke চিংথুর থে দেট পো লাসে পা চিংথুর জি প্লোতে এলি তুমবাং আদর বাং কাইতা লাসে মাথা নাং পোদে লাসো আসেলেং আপি থাক দেট পেন ইলি লাদাক বুনি হানে পি দেট পেন কো আন লকে লং জি নাং এপাক লং নাং ইলি কার বিতুং এপাক লং ফারো ফ সুরি সি লং দুম দে প্লোতে হামাইনো সেলেং আপি তা চজর জি জং সি এপাক আপি লং জং সি 2500 প্লোতে লাদাক তা সেলেং আপি লং জং সি এপাক লং 2500 প্লোতে ডাক্তার ফারো ফ চুদুন দেল ল সিয়ালাম ল ইনকে আকোলা বেঞ্জ আছে আকোলা আনছো সেকি মি প্লোতে সুরি ফ বুঝে এপাক কাছেলেং জংসে সুরি ফ প্লোতে লাচন কে নাম দিয়াম নি তুমতা দোনাং হেলা ডাক এলি তুম কার বেং লংকে মামে কে কি দুখ তুমস্তা মি আর ই জি বা সুরি ফ জায়গা জংসে নালি 3500 বাক পি প্লোতে লা হয়তো চেরাপ চেরং পেন পুনাম পন দেতা দুজি মেমে লাহাই বাং নামা থানাং জি ইলি লা চজর চলাং তুমতা লাহাই বাং কে মাথা পনাং জি কি দুখ কে রাত আলাক তুমতা আথে মানে লা তুমতা কি মেতার ই দুখ আর ই দুগলা সি কাই কি মাতা দর লং লা সব পিগে মে পিগলে আদর মে পেন জং সি লং লেপ লোতে নিকে জর্জি বুলা সব বাঙা মাথা নাং নে উন আন কে আদর পাজুম অং মে অং নিহিন বেন কে নিলি উন আন কে বর ইজি কার বিয়াং লং আর রাত দো আনা তো মান কে উন আন বেন কে আদর কি জুম পেন কি পিজি হান নি লিহিন পেন চেষ্টাইক জি
1: চুরো পিগল স্যার নন পুথর নাং লি ফান নাং কার ডিউটি জি হেক পেন লালো কান কে মানি কান করে ফ ফ্রাং কে তুম লং কার বিয়াং লং কে লা পোসান থেরাং কে থাকা দিম বাং লা পান অং পার পে মাতে আবে দেত পলি পুদা চ তা নন বাঙ্গে নাং তুম পেন চেং লক নন বাঙ্গে দুপ পি গান লাসে হালা সুত কে বাং খেসি লি তুম হাওয়ার কে নাং চু দেত ল তা নন বাঙ্গে পেন আন বাঙ্গে লি তুম দা ডাক মাং কে থাক দো মাত লাসে পেনান কে আলা তুম তা তোবার বাং চিং কিন দুল হেনন কে দোবার বাং আন লং লি ল লাসে সো তোবার আলাং তুমার হং পেন পাবাং বে দেত জা বিদি কুপি ল সানাং লিহিন
2: এ ফার পেন কে মুপেন তা থানথুলে থত ল জেনেবা ইলি কার বিরাটা তুমজং সি পাবাং বে দেত নাং জিয়ান এ থেপ নাই প্লোতে আরং তিনা সার পি মা তুম তা আরং তিনা সার মা তুম তা আথে মা লা পে পেন তা রে ইদার আপ লাকি থাকটা স্লেট লে দাই লতে বাং বে দেত জেলা তুম আকো নাং ইয়ং সি রং সর রং সি আলাম কে এনাং নে পকে পুব ইয়ার আরং তিন মাতা ক্লেম বাং বে থরাং বে পতলাকে আলাম সে নিজে চরল নি পুদাং বাং লালো

0: রাশি পেয়ে থাকতা জয় কে কে আকো নাং ক্লেম দেব হইতা মে আপেয়ে থাকতা আবার সাইদু রাশি আনু তিনটা বেঙা বেঙা সো তুম আপে রিকে ইলি কার বিয়া তুমকে থাকান থাকে আকো থাকান চেতা চজরন থাকে আকো ইলি কার বিয়া পে রিকে বেঙা সো তুমি আন আনাং মুমকে দিঙে তুমি পেয়ে থাকছি ক দিফু ক আনে কার বেঙ্গলং ক আনে কে তুম কোল যা তুমা পেয়ে থাকছি পাশে ট্যাং রেটলো লাসে লাসো কোল যা তুমকে কার বিয়া তুম কে চোলং জিয়া আন বানছি হাতুমি চ দেয়াতলো লাসে ইলি তুমছি তামে এ মেক থে ইনি থে গান লং লড়ল এ মেক হিনি বেঞ্চি দুন লড়ল লাসে আনু তিন সে তামে পাবাং বেদার না এ তুমটা চক্রাম দুনতে চলং পো পু মাথা পেরা তুম দু পলতে বর ই লো পলতে লা বাঙা খায় তুমলং আপে কে এন জক প্লট জি বুঝিনি হিং বানা মাথা দা লাসে নন ইলি নন এ দন দন নিকে থাকা তুমকে অরকার বিমান পেছা তাঙ্গন এ লাসে আরং তিন সে তামে থাক প্রুফ লো ক্ল্যাম প্রুফ লো পলতে বাঙা সোফানকে বন টোটালি বন চেকসি কি উন জিয়া যাকং দু আলামে লাহেন লো
1: লেলসার পথত নাই পান্তি হেক পেনা কারজি গেল হ্যালো নন কে বাং জিয়ারনি জংসি পির থাকা না জংসি লুটসি পুলতে নাংলি হিন পেন আলি কুপিল লাস পুঠাক নাংলি রেডিও কারজোরা তো মান থানজি মেসা
0: আলি গেলা পুল জেনেবা লা আনো তিন সেতামে নে জংসি ক্লেম বেগ জি বর ইপো পালাম দোলো পুলতে কেচো গিজন পেন চেং লক ইসকর ফর হি পেন লক কেস কেসো কেউন এ পেন চেং লক আংতন পেন চেং লক চেপাং রেং উন লাপেন দি সুলি উন পুসি মাথা দাম নিলি হ্যান প্যান মানে নিলি মাথা তেংলো নিলি এখলাম তেংলো বটে উন লাসে এফারেন পুদাম পো থান থেকে ওকে থেক থে সেতামে আ ব্যাঙা যা গাট কিচং দাম হেতামে আ জো নাও মেঘজাং লং লেখা কাম হেতামে ইলি কার বিয়াং লং সর টমকে এখলাম দাম সেতামে নানি নিজে হেমচে তৎলুনকে ইংটিং টাংলো প্রক্লেম খেলে দেয় লাসন লো ওতে ক্লেম খেলে দেয় পিয়া পড়লো লাসি লালি কাবি ইগে লালো লাসি ব্যাঙা খাই না দাম লো পথে আজো মেঘজাং লং লে আজো দিতে চপাং থাংজাং লং লে জেনেমা নে ডক্টর মান টানলো ডক্টর ধরে তামে আজ মেঘ বুড় সেটা মিং থো নাই মেঘ নি ডক্টর লো বতা তুম ই চেপারে মে লং লে থো নাংজি আপেন টি কেসো ল্যাং বেগ নেই লাসন না থাকছি হাল তুমটা ব্যাং আর দেং লো কেসো ল্যাং পো নয় আজাদ পনে ব্যাং আর দেং লো পাঁচ জিও ফিরত থো নাং পো ল্যাং নাং পো লাসন না থাকছি ইলিকে ডক্টর গা লি ভেতামে লা সব পে যাংছি ট্যাংলো বোতে পয়সা লং পো বলতে জিও ফিরলো সেতামে সেলে দায় বলতে ফ্যামিলি আং বংকে চেপাং রাং লুপ আজা কং দো
1: চুরোপিক লো স্যার নাপেন কিজুর সি স্যার নাহলে ফান না আরজিগলা লালো রেডিও কার্য আর আতম ফান নাহলে হিন পেন থানিক থাক পির থাকা পু থাক
2: কার্বি হাং লং আর আতম ফান লালো নিলে কি পোকাং তুমকে পিরি কে থাক আহিন নাত পোলোতে লালো কিছুমান আরো সমার তুমবাংকে পিরি কে থাক ঠেক থে তুমতা দো দো পোয় ফির চাই আলাং তুম জংসি কেচারলি আনিং হাং হে পোলোতে কেচারলি বাং জংসি আনিং হাং হে পোলোতে লাখে যে মান চেতামে ঠেক থেলো এলি তা বিহেক পেন না মেলো কেচারলি তালা সন্ধ্যাক থাকলো এলি তা বিহেক পেনলে পিনে এ বি সি বুকে ঠেকালি তা সন্ধ্যাক থাকছে এলি তা পৌজির পৌজির পিয়া লং বা স্কুল আলং মাস্টার দুমলং সে পুচালি দুনবম বা ঠেক দুমলং বম সে এলি তাকে ঠেক লাসে লাসন থ আসন সে লিলি তুম কার বিয়াং লংকে দো আন আনি মারলি তুম সিতামে লাসন থলো যে লোকে চালি আসন সে থেরাং সিতামে আলাং তুম চালি নাং প ঠেক ঠে আসন আন কে জির আলা জিরপি তুমি লংসিতামে চারলি দুনাং প যংসি চারলি দুন লতে কে ঠেক ঠে জিয়ালাম হবে লাসে আলাং তুমি যংসি বর ই পিক প্লতে ঠেক বেগ জি লাসকে বর ইয়ালে বাংকে আনি সে মারনি সে আলাং তুমি ঠেক লং জি
1: তালো পেন সমর তুম ফান নাংলি হিন পেন নাংলি নিং আলাম থানিক থা যে ইহাক তোমাকে ঠেক দেস আমি কে ঠেরাক দক আমার রাদা থেন যে ক্লাং হাই দেন কে ক্লেম জি নিং হাং তামে হাই হে দেন লাসে হালা তুম ফানলা নাংলি হিন পেন ইসি আ বিদি থানিক থা
0: স্যার লালো ঠেক দেরা কাম পুলোতে আপ্রাং সি নিলি হেন মেসেজ থান পো নিলি তা কে ঠেক টাং মনে দেরা কে ঠেরাক কো আনি সেটা মেনি কে ঠেরাক বাদ কক সি ও সাইজক যে ক্লেম দে লন অন ব্যাং নে মাসা ও এ হে মি রেড গাড়ি মোটর হেতা মিট পে থাক পেন লবেন সিলি চিরিলো আথেমা লা সব পে থাক লো পুলোতে রা আনা দাম লং পো পোয়া আবার হি বম লন অন ব্যাং লং লো লাসি কে ঠেক তুম মানু তিন হেতা মে কে ঠেক তুম জং সে ঠেক পহাই পাহাই দো পুলোতে লা কে চালি সিপ চালি সিপ নং পো ব্যাং লং লাগান বম নং পো লন পেন লো পুলোতে ই নিজে কেরেং সবার সাইডো পো পু মানে চেহক লং পো মানে এসা গরিয়া লংকে আনে কি দু তুমি পয়সা থক দো এ মানে এসা গরি নাম দোন এ লানন কে ঠেক নিয়ে চালে আকামকে পয়সা তো থক দাং নে থাং তা শিক্ষা কথা হবে মানে এ নানিয়ে সালে লেদাই লো পোলতে লাহেন লো এ কাম লো লাসি কে ঠেক আর তুম ঠেক পাহাই পাহাই দো তুমি তামি ঠেরা রে দেয় একদম হাজার লাহেন নে কাম লো লহেন সাই লো পরা ক্লেম দোট লোতে মানি সিকে মুনিয়ত মানজি আথেমা পয়সা লেদলতে পয়সা তো অঙ্কা যেন সে দোলো পোলোতে লাগে থাকে মাথা নাই আসনাবে।

0: ni sanman me dele sanman me dele pu ya thai ma sa belu nang og ma chui pe pe ma ching thai na sedam ji ma nang ilong tangka do bu rasi karbi sopin so so lo chi pu pe pen pen thek wasan an ke claim lap noi lan si ngri lam the ton ke lo churu
1: churu pik lo pini ne li tum pen ma sa ver sa me pir tha ka pu tha li tum pin su ma tum sa me claim mi la pen de claim un la pen de claim the la pen de claim pen sa me ili tum hem tuni si bhane chapang reng un pu apu thak nali tum ti hek pen ang thanun pon nali tum hans tame suri suri kardom panjir si
2: pini la panching ki chitan pen ington poni kokna kardom
3: la pon apon nali tum pini rong ro ba jai mekang dengalong pen ki phir ke thaga sai ke klema bang phu dilson rong pi la pen bikroming tia tum pen chi hu chi puralam jir arju glong tanglo হুট বাংলাকে হারমোনি বে নাহলে তুম যাই মে কার্জুলং বংলাকে আকাশবাণী দীপু পেন আদন্থু পিনিয়া সারাম থে আর যুগ সেনা পিনিয়া সারাম থে লাকে চেথান চেথান এ জাম্বি লীলে রক মাতে চেথান বমামাত ইফান ইলি রক লামথে কেমান কার্বিয়া কে সারকে দামালিংতা জাম্বিলি মাতে জারং চেপন ক্রিসিকে অং জাম্বরং আলু কেনাং সতহরমু পেনাং আন্দুজি লাসিকে চুয়ালাম লে চেথান তামে মেথাঙা জাম্বিলি চেফেরাইনাং কক কেপুদামকে জাত আলাম তা ব্যাঙা ফান কাচেথান দাম্পু আমাত পাদুকে এ মেথাঙা ফানলে রক মাতে নাংতাং কক আফানসে কেপুদাম লাসি সার পালাম থেলো চেথান চেথান এ জাম্বিলি লেরক মাতে চেথান বমামাত এফান চেলে রক পিনিয়া সারাম থেকে লাপান বেদলো

0: สีอิ่มบางอยู่แดดอาจารนำมันเป็งลู่ไรมาที่ทานสีนางยีเตมีทางป้าจีบางสีอิ่มนางอยู่อาจารนำอามริตาอีบีลูนอนางนางลูทูจินทองแป้นรองหังสีจินทองตารุนจีลูดำรองหังตารุนจีลูดำรองหางตาตีนลูแซ่อีวันจีนท้องตาตีนลูแซ่อีวันกระดีตางดีมูยาลัน
1: ลาปนอปนังลิตุมকার বিলুন বারে ম্যাং দেংল ওপেন আসন সনালুন আর যুগলং থ্যাংল লাসিপি নিকে আপট চকিক থ্যাংল অপচে কার বিলুন বারে ম্যাং কেরট কে পার জুয়াং দেংকেলা পয়ানজে কেরট কাং তন দেখল নাংলে তুম যাই মে কার জুলং বমলাকে আকাশবাণী দীপুপেন
2: কেৱল পইচা পঠিয়াবৰ বাবে কিউ আৰ কোড স্কেন কৰিব লাগে বা পিন দিব লাগে পইচা পাবৰ বাবে নালাগে
3: আৰ বি আয়ে কয় কিউ আৰ কোড স্কেন কৰাৰ সময়ত বা পিন দিয়াৰ সময়ত অলপ সাৱধান হ'ব

ফানসি তামি জাপন ঠেকজি তকলাং কাছারলি কে লো কাছে লং চট লাপেন সাতলাং হাই হুই কে উন্নন চট লাপুকালি বনটা কায় চিথে আলং কুপুসন পেন্সি দোথাক নাইজি মা আপুথাক থান পারেল তকলাং আকেরা পেন্সি রিসনিন সতুম আওয়া দুর কে মে কচিং কি মে মান পেং কচে পে বি লাপেন মেথং আর পু হ্যাই হুই চিনি লংলো লসো জক কেমেসেন অরং রূপ রং সোপি পেপলাংল লো কেথেক সের আবং ফুকে কেমে কাহিং নো ইংথি পামে সি সাই ক্লেম জি লাপেন কাই চিথে কচিং থুর জি আফান চংবাই জি তকলাং আকেরা পেন রিসো নিমসো তুম আফান নিং হাং আটেং পেন পেডোলং লো কেথেক সের আবং ফুবং ফি আতুম আফান বিদি সরে পাংচো লাপেন আসনসন কেথেক আজক বেপার বেজন আক্রং আনাত ভোরেং আবার সাই জয় কে পেন সাই পেক্লেম লং নো না পিয়থে কে ভোরেং কচুক্লেম দুঞ্জি আফান প্রেকজেক আকেথেক লাপেন কাচিনি কেডো কেনাংসৎ আথেকে টেকনোলজি আকাই পিনাকপত আসনসন কে চার্লি আবিদি আকেনাংসৎল লাসো জক টকলাং চার্লি ইংটন তেডেট নাংজি লাপেন কেথেক জি আফান কবর ইটা আকেনাংসৎল টকলাং আকেরা পেন্সি আজাদ আসাইটা ক্লেম উঞ্চত জি টকলাং কেথেক সেরা জক রিসনিমস তুম কেচক জে আসাই আফান ফেরে রেপিন পেন কারজু আজকং পাদো কিসুং হৈ হৈ পেন পুথত কপাচক থু লাপেন আসনসন কিসুংলে চিতং সিতামে টকলাং আকেরা পেন কাচেসং আজকং পারজাব আনপারটা কি উন এ কে কি জুত কালি পুকাচিনি আজকংটা পামাথা থুলংল আহুত পেন কে মুনি তুমালং কেচক চে মতে কি উন এডেট তাদোলো বনটা লাকে কি জুত কালিলাং লাকে পুথত কাচারলি থুজি আফানল কাদুরে দেট লাপেন কি দুকাফাই কপাজুমুচ জি আফান টকলাং আকেরাব দো মুনি দাতুম আর ডি কে দো জট আটকলাং লং পুলোতে আলাংলিতুম কে আজাদ আবরেং আবার সাই আক্রং আনাতা তোবার দো আলাংলিতুম টাংকা মহাকপালং আজা কংদো হেমতুন আফান কালানা জি আফান আবিদি পে দো লাপেন আর নিভাং কেরেং জি আফান কে মাথা আজা কং পে জয় মুচট টকলাং আকেরা পেন মোয়াফি আকাই আতুম আফানটা আসাব সো কে জয় আতোয়ার পাচিংথোর পি রিসনিমসো টকলাং ঠেক পামে লোটে দেট লংরি চোকামাহি নানাতা লানসো সেসি পাচিংথুর থুপ বনটা পেনাং আরি সনিমসো আতুম কাদুরে দেট আজক টকলাং কাচারলি জি আফান আকিসুং চেতং নাংল আথেকে টাংকা মাহা কাদুরে দেট আজয়নে আকাং তুয়াং দেং কাচারলি দুঞ্জি আফান উনে দেট লাফুসন তাদো পেনাং লো চার্লি আহেম কে হেলোভিং আদিম সিদো লাপেন তেবক তেরাই চার্লি আহেম কাবে পেনটা লো চার্লি পাতিকুকল হেলোভিং আজক কেদাম কেবাং আকাশিক সাকতা পেনাং রিসোনিমস তুমফান চার্লি আহিন আনাত আবার সাই পাবিল আনপারটা লো চার্লি বম আহুত হেমতুন ইসি কছলানা জি আর পু ডক আজকটা চার্লি আহিন ইংটন আংকক লাফুসন্তা পেপ্লাং দেটাদ লাসন্থসি কেমেসেন লো থানবাং কাবি কিতাব কম্পিউটার ইন্টারনেট লাপেন কেমেসেন লো চার্লি আহেম আবার সাই কেলং লেপেনটা টকলাং আহিন আনাত কাটিকুক পিল নন ওভেচু প্রেকচু আকাই কে ডিজিটাল আকাই পিনাক লাসি রিসোনিম সতুম কেথেক লাপেন কেচার্লি আকেনাং সত থেপিক কেচার্লি জি আচাতাই আবার সাই দোলতে পিনি আর্নি কে জয় কে পেন আসনসন ইন্টারনেট আকে রাপেনটা কাচার্লি আজাকংদ লাসনসি অনলাইন পেন কেচার্লি দুন লাম আর্জান আকে রাপেন টকলাং কাচার্লি ডিজিটাল আকে রাপেন আসনসন কেচার্লি আলো লাপেন প্রেকজাম লো চার্লি আ ওয়েবসাইট হে হুই পেনটা টকলাং কচিংথুর আক্রং পিল আপ্রাং পেনটে নন কেচার্লি আবার সাই জয় মুচট পেপ্লাংল আথেমা নন কে টেকনোলজি আবার সাই কে পিয়া জক কেচার্লি আসমার আতুমটা নিং আরং মুচট পেনসি চার্লি লংল কেচার্লি আর তা আহুত টেকনোলজি আকে রাপ পেন পুবয় ফিট লো সিতামে লাং পামে পেনসি চার্লি নাংজি আথেকে লাদাখ আকে মে লাপেন আখে হিং নো ইং সিওর ঠেক নাংজি লসনসি গেমস মাতে আসনসন কপাঠু সোশ্যাল মিডিয়া লাপেন নিং আরং মে মে আলামারজান আকেলে জুই রং বুলোতে টকলাং আফান আকানাহক থেপিক জি উসুমার কাচার্লি আংকর চিদ আহুত ইন্টারনেট কে এন পেন চার্লি আহিন আফানসি আলে চেপাদু চটলোতে কাচিনিয়া জাকং পে বাথুপ হেমতুন আলং আপি আপু থানবাং লাপেন লো চার্লি আহেম আলং টেকনোলজি আসন আমুং কুপুসন পেনসি কে চার্লি পেন আলে চেপাদু নাংজিমা আপুথাক কাইকে দা থান পারে বম নাংজি লাসন কপাকেং আসাই আবে ইংহয় লোটে মোয়াফিয়া কায় ফান্তা চিংথুর উনপো লাসি রিসোনিমস তুমা ফান পানংসি আনিং

0: ซีอาจจะอาจจะอีเวนอะลองจะตรงนักปกติ
1: กันละ
0: อามัดคอลเลจเล็กซอนโลคอลเลจเล็กซอนฮุดเนจัลเซกเตอร์ทุกที่โดนฮุดที่ถูกโดนฮุดลับปูบังเกตกัลส์คอมมอนรูมลองอาเซกเตอรี
1: กันละ
0: เนี่ยบางไอ้คอนเทสอะลังบางไอ้อันคอนเทส
1: อะ
0: ล
1: ัง
0: พาร์มบางไอ้จีดพีปุ่ดปีกอะพันสักปุ่ดบางดูปีกป popular ปีกอามาซีลาเก็บลาลงจะคอนเทสดูนให้บางไอ้คอลเลจลงลาอัน popular
1: กันละ
0: อามาซีลาสูตรเป็นบางซีลาอิงเล็กอิเล็กซอนอ่ะ process ฮุดกระดูกปีนี้ฮุดเป็นบางซีจิงกีบอมจะทันบอมมาซีอภิวังเกอินิงเชจอร์บอมมาซีฮัลส์บางซีจะปฏินี่ล่ะเจอิทุมอินิงเชกเชจอร์ลูปุจิจินิซีอภิวังเกจิรปูซอนจิรพีซอนเป็นลับปูปีร์เทียลามเมย์มีติ้งแฮมเพล็กฮังกระดูกวิลองตะเคลมบอมดับบอมซีลาซอนซินิทุมคอลเลสเกตุเอเซกปัสเปติกบังเกนิลทุมกินิล่ะอินิงเชดอกบอมซี87 pen 1990 an
1: ang
0: bangke 1990 bangke api litum nikan thom api bangke bie ta nang paslo api bangke litum je pachori ban kaddo ko jirpo je pitum si nitum han pulo yong la puke leader muni ke la pujok che la si public declaration do nei pu api 1990 ke ssc government and dolo posi nilke nilihem asor pen ke bage nitunger তো কাদু এই চিচিনি লো লাগে রিলিজন লিটু কে প্রেগজাম লি গারন বার বারন বারিম লো লাপু বা ক্রিশ্চিয়ান সিতালা হাসহুর বাংকে ক্রিশ্চিয়ান পেন আরন বারিম পো বাংকে কে চপাংরি লো তো দো মানে কে দো পুলাসন জুমপি
1: কলা
0: লাসি পেনা ব্রু চপাংরি রে সিতা হলসুত কে চপাংরি কি জয় কে গাম লি সিতা লাগা দো ওই পুপু ফ্যামিলি আতুম আনাসরিং কে দো দো পিনে পেন নি তুমং স্পেশালি নি তোমবা so bank ke do jo ni amasi api bang leader to dang support lo do we lo don rap dang support lo api bang la son si tong lo
1: kala
0: asi lob mere si bang cheng lo sita api bang socially la sor mu bang ni tum arona tang jutang an lo anta ni tum pa cho lo
1: kala kala ina chiru iklo nang li phan ina li tum ko son se ke che tong ma la so but thang nang li ki than ka pa jir mie pon tang ti pu ni li ni phan ni li kar ju gang tung alam thela puen lo pa mo pen apua ke hai mate lo khai bang ning je lo ina li la an se ka popular lo election hood mate girls common room secretary election along ta me nang ke contest tun thaya bang ave pu la an ka popular ang bong sa ta me nang li ko son si pu ke hai mate ni li lo khai phan nang li kang wai lo la so but thang nang lim than ik ji ma
2: popular po bangke pudamun e election ki contest dun hala sohud nang ki contest dun bang ave mane doan atumta art stream punan science stream punan tungke sob jirpi
1: kalang
2: chelang pi
1: kalang kalang
2: non hud pen chelang dun pulot hala sohud tumahud koson ma college alive ni tum ke share pupu ku doan streams nang la sona stream pupu a stream pu ke chi pudama dima win tum ma ke chelang pung do pung
1: kalang kalang
2: bojar ma si chingki che thang bong non e phoi election te nang contest dun noi dei pula so angnuti na nang support dun
1: kalang kalang
2: ha ma si chi contest je dim ma si ma jok na nang ma tha dun de ta hai lo
1: kalang
2: ha ma si ni ma ke an contest dam lo he
1: kalang kalang
2: apen ke la lo mu pen alang po son si tum la sports along punoi college activities punoi organization along stam sitame sdc movement hal su hut ka chini dun tum anke chini po momenting tang peak family pen ama sinang thur pung di amat si la hoy hajat program hut punoi tum ta kichitong dun la son si chitong bom chethan chingki chethan long bom ama si ning chichor lo the college along kachitong bangke tum bie charli bomahut si intimacy bangke besi dolo he
1: kala
2: kaching ki chethan puno tum ta nang mechot bom amat si la sohut pensi tum bangke pangching ponlong alang phan ki choose mane koson lone la jirpi jirpong bong pustame la mupen pu bom alang e khela dula na thu ta do badminton punoi patu high jump long jump hazut kya bang biher mat in tang pi klason e di
1: kalang kalang
2: si la huya na thu tama alang pan besi ke troi kason dulo he
1: kalang kalang
2: kadu ka vi jirpi jirpo tum ben ang bong samas si chepanang bom kadu ka ve la pu la song bom si an ke si vera koles a stream le belek a kapre kapre pusitame
1: kalang
2: kacharli a subject la kapre kapre pusita me chingkilong bom chethanong bom la song bom si la pu pa prang bom lo
1: kalang kalang nang chiru iglo nang liphan e klar dak pen la suputang nang ligi than ka bajir me po tang te

0: eng pon bom nang po
1: kala
0: la si ilom opinia lam pen chibong sai sai aka prek matha tanglo aka prek along dun tanglo pua bang ya ki chok che nai lo ma pusi ni li matha pen ke la so a joine usomara tumsi ka therak dunang baki phodunang
1: kalang lo
0: ilom opir thia rong bohong phansi alang tum klem de tai po mane apinan dokok ta dun jui mane apiso dokok phantawan pidet asomar bitkang rui ta che pondet labang ke non pir thelong ni ka che chak dun un e nai isi asai si il tuma muni tum kideng pon ma pusi ni li bang ke ma thala si chuning ri alang li tuma phan mane la sona sai bang ke iprang bang ke kideng pon at atum an sitame puthot chimun thi thura mena mena mesen pen ning ring dok ning ni pen ke chupo chi rap ji phansi ni li puthot chuning ri thu
1: kala kala na churui lo nang li phan eklar dak pen ovegi mi mate che pachor mira ka tuma phan eklar dak pen lam thege than pon apot tang te ning kan thom ke ra pho an se ke che pachor lo apot si si than dam te arni sita jutun eji seta mi apora lam do apot si pini bang ke la da an le ington I korlo nang apor kaprek itang thuji hala so hu da bang ko son si I prank me pon bom ji ma ovegi mi tuma phan klar dak pen lam the ta me li tum che than pon bom nang tang te la da an ge wang apot nang li tum bahini pan sta mi akiru nang pipar pik lo la pen boche me son se me hir ju me ta me nang pidun ik lo lan si ni li pini ke ing ton ik lo churu ik lo
0: kurwang tu
2: লাপনা পড়ন লিতু ননা রুই মা চড়ালাম থি পুলা বাং সো জাই মেকাং টিং অলং পেন সার সাই সাই সিং রং পি রাত সাই ক্লেম বাং ফু লাপেন আলাং লি চর সাং পি হেলেন তেরাং পি ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার আলাং লি তুম আকাই অলং চুকলাম চদামা পুথাক চিহু চিপুর লাম জির আর্ট যুগলং টাংলো হুট বাংলা কে হেলভেলিন তিমুং পি নাং লি তুম জাইমে কার্জুলং বমলাকে আকাশবাণী ডিফু পেন জাইমে কে পচেতাক পন বমলাকে এফ এম ব্যানালং পেন মেগা হার্জ ফারুই সিরা তকবর আসর কেপ লাপেনান পাটা নাং লি তুমলা বংশ জাইমে নিউজ অন ইয়র এপ লাপেন রেস এপ আলং পেন তা আর্জি লঙ্গিক জে রেডিও কার্জু কচিং হনারাত তাংটা দুন্থুয়া জাইমে একদম ঠুলনাং আদুন্থু আজ মেগাং দেঙালং পেন হিন্দি লামার্জান কালিয়ালুন আর্জুক সিনাং পিনিল বংশ জয় মেগাং দেঙালং পেন কে চেংসিয়ালুন লাকে অনুরাধা পদওয়াল পেন কিলুন আলুন লামথে রাস কি বাদ পুরা বংশ লবাংসলুন কে তগবং ভূষণ দুয়া ততাংতে আর্জুক সিনাং

নাহলে তুম জয় মেয়ে কার জিরং বমলাকে আকাশবাণী দিফু পেন জয় মেয়েকে পাচ্ছে তাকপন বমলাকে এফ এম ব্যান লং পেন মেগা হার্স ফারুসি র তক বর কেপ লপেন আন পাট নাগলি তুমলা বাংস জয় মেক নিউজ অন ইয়ার অ্যাপ লাপেন রেস অ্যাপ লং পেন তা আর জিলং ইচে কেনাং সৎকে পাচ্ছি নিয়লাম জির আর জু ইথা নাংলি তুম জংসি কাচুনিং রিয়ালুন জির আর জু ইং তুং পুলোতে আলম বিলম আজয় মেকালংলে হোয়াটসঅ্যাপ নাংলু ইকনন হোয়াটসঅ্যাপ নম্বর কে 9476880085 হোয়াটসঅ্যাপ আলং কেটক নাং জি কেলা পুহেল জয় মেকামেন আলম বিলম কোমাচি কিলুন মা লুনসে পি লুনসে পোয়ামেন আলুন আলামথে আসাপসু টক নাং জি কার্যুগাং তুঙা তুমকে দুয়া দিম মাতে আরং আমেন লাপেন কার্যুগাং তুঙা তুমামেন পেকলার নেনজি আলম বিলমা যায় মেকে ইউরুই আলং বাতায় হিনিসি রটপার জুচট লাকে ভমকুরুয়ারনি আদা পরফাইনার ক্যাবরা মিনিথং ক্যাব আপর লাপেন আজো পরফাইসের ক্যাবরা মিনিথং ক্যাব আপর ফেন কেনাংসত কেপা চিনিয়ালাম জিরকে লপানে চটল রিডিও কার্জু কাচিং হনারত তাংতে আদুন্থুয়া যায় মেক দাম ঠুলনাং আদুন্থুয়া যায় মেক এং দেঙালং পেন দেট লং রি কাচিং হনালুন আর জুক সিনহাং দেট লং রি কাচিং হনালুন কেরট কে পার জুয়ং দেঙালং পেন কে চেং সিয়ালুন লাকে নাজিমা রংচে হন পি লাপেন আলাংলি রিসাং হতুম পেন কিলুন আলুন আলাম থে আ সেংকান সেংকান পুলবাং সলুন

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাংমি আসন মুংকে
1: কাপাচে থাংমি আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ারনি আলাম পাংরি পাংদন আদামাসারনি মহাঙ্গে থেকা বিরটা কিথি কে জাঙা বিরটা কে জর কে নাম আলাম কুলারকি মি কাং পু বিরটা হেম কি মি কিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এন্তে কোসন লপাচিনি প কোদাক লকা হুমরি দাম নাং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ভাঙিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং

0: pute la osu bangke jokpo la so ke so pen
1: Oh,
0: la so phi banga la osu phana ko vaccine ta pi po la pen immunoglobulin injection ta pinang po la
1: ai ai
0: pason ni pilote la so so banga jokpo
1: ai ai ai
0: la son thak thak si ko HIV jong se apai bang HIV ke so do pulote la aso mang thek dat pen la tela pan ta prophylaxis antiviral pinang po
1: ai ai
0: la te osu banga sab jokpo
1: ai ai ai দে এই যে হ্যাঁ সোমারা তুম লাসন দু যে ক্রনিক ইলনেস কিলং লক তিতি এসন আমা হাঙ্গে থেক পেন লাসন কি সুইচ লং লক পতে লাসন তুমি ফান্তা লাসন ইমপ্রিম মতে ভ্যাকসিন পি ইগনাং জি মাকে হাইলা
0: ক্রনিক ইলনেস পুলতে আসন ল ও লাবংকে ননসন লাসে হলা ওসো চপা থে হলা সে হলা আল্ট্রাসন হাই মাঙ্গে ক্লেম কে নাং সা
1: কলাং কলাং
0: আল্ট্রাসন কে ক্লেম কে নাং সট বাঙ্গে লপুল হলা ইহাক বাঙ্কে পিল পুপো ডিফেক্ট ডকক থেক আল্ট্রাসাউন্ড জং সে ক্লেম লোপলতে ওষু চুপাঠে আপক আপক আর লোকে দু অঙ্ক পেন আল্ট্রাসাউন্ড ক্লেম লোপলতে ননসন মানে বাংকে ব্রেন ডেভেলপ পামে মেদার টাং হ কমানে বাংকে আংটুর বাগদাক টাং হ কমানে বাংকে হার্ট আলং ডিফেক্ট ডকক টাহ আংকক ডকক টলাই বাং আল্ট্রাসাউন্ড পেন পেনান কে নেপুন জংসে মানে বাঙা ব্রেন ডিফেক্ট কক লোতে আপক আর লো পেন জংসে নেপথেক লো পলোতে লাবাঙ্গে মফি কে রেঙুনে দে জি বা কেলানা সুংক্রুং জি পোতে হালা সবলে ঔষ বাং বি বেদা দা ওয়ার ফিট সেটা চক জি সেটা আকো ননসন আংটুর বাক ডাক পোহাই বাঙা লাবাঙ্গে ননমকে অপারেশন তা উন লাহাই বাঙা মাহাং থেক দেট পেন অপারেশন ফিট সেটা থাংথে লাবাঙ্গে কেলা ননসন আহার আংকক ডকক পসিতা ননমাঙ্গে অ্যাডভান্স ওলত সায়েন্স অ্যাডভান্স ওলত লাহাই বাঙে মো আমাং থেক দেট আফিলে অপারেশন সেটা চক লাহাই বাঙ্কে সেটা নন বাঙ্কে নিউরেল টিউব ডিফেক্ট পোয়া বাঙ্কে লাকে আমাং থেক পাথেক থে দেছি মে লাহাই বাঙ্কে
1: তাহলে কে হাই নন বাঙ্কে রং আজু ইলি তোমা খে আলাম লেলি তোমা সাপ সুচে থানদাম সেনা কুপিয়ে পোসে নাং লিগা মাথা তেং বলো তেলা আপিয়ে পো তুম মতে ইলি তোমা খে তুম আও সুমার ফান ইমপ্রিম নাঙে পিদুন জি ফান আনিং হাং বাং বাদে তিথি ল
0: কালাং লা সোলাম মাংকে চেথান সে না হকল নাং লেন কার জু ইমপ্রিম গাছি পিদুন কাং তুং তে আতুম দো ও নন আন সে তামে এহা গা পি আপুতুম বা ইহা কা সার পি বাকে সার আতুম কে নিং জে নিতুম আহু নেং কে ইমপ্রিম এন এ পিন পে নেং কে নিতুম নেং কে থি পুং
1: কালাং কালাং
0: কপি পসে নন লাহে কে এন হালাং নাং তুম এন নাং নে পুলাসন কি পাচি টাকা তুম তা দো
1: কালাং
0: সেটা লাবাং আকো চক সে আকো ইহাক তুম পুলা ইমপ্রিম কে না জনে সে মফি ওসোমার কে পা বেজি ফানসে ওসো পপুলেশন কে পা বেজি ট্রাইবেল তোমান পপুলেশন কে পা বেজি ফান্সি কে ক্লেম পোলাই তা কেনি গে তুম তো সেটা লাবাই কালি লাসে নন বাং কেলা হেলথ ডিপার্টমেন্ট পেন পেনান কে লুট লো রঙা জো আশা তুম তা দলো এ এন এম তুম তা দলো লাতুম লুট পেন পেনান কে থান পাচিনি ল থান পারে পেন নন বাং কে বাং তুমি কে অং ল 99% কে চিপি দো নপলে পুদা দা চকলো নন বাং মতে এহাক আদিম বা বাংকে আদিম হেলোউইন পথ গাড়ি মটর কিসুং জনেছিল দামুনে দাঁত পোলা তুম তা দো সেটা লাপেন আকা ফ্রেক আন বাংকে কাছে পি সিকে অংল নন বাংকে
1: কালাং ল কালাং ল তাং তেলা ইনুত আপে জংসি আসু কার্ড পাং বোদেত লাসন পুলোতে লাগু পি সি ক্লেম ইক নাং জে কাই
0: লা কার্ড কে পাং বো বাংকে লাকে মাথা চে পাসুং নং নে আথে লাকে এ এন এম তুম লং রেজিস্টার ডো রেজিস্টার লং রেজিস্ট্রেশন নম্বর হাই ডলাপ লা বাং এন এম দমহান আসা দমহান আকো চে টং নাম থলতে লাগে কার্ড আকিমি আকো ইসু পিথু প হলা বাং মাথা চে পাসুং নং নে
1: কলাং ল নাং লি কে হেলথ সেন্টার লং সে আকি হয় বিনাক ল পছে আরবান লং পুতা মে আফ্রাং তামে নাং লি রুরাল লং তামে নাং লি ক্লেম লং এলো বুসিনে লি ক্রয় ল তাংতে হেলথ ওয়ার্কার্স তুম পুনাং হলা নাং লি তুম পেন্ডাং লক ল রং আজু কা ফুরি পেন লাহাই ইংপ্রিম কি পিদাম দোয়াই দারু কি পিদাম কিসুং চেতং নাং ওমা কে হাই
0: কালাং লা সোলাম মাংকে নং লিংকার জহক কেচেং আলম কে কিসুং দো সেটা নন নন বাংকে মনে তুম পেনান চেরক টক দলো পনন বাংকে লা হে কিসুং বাংকে ইংআর ল
1: কালাং ল
0: তা সেটা মেন টু নে কোনানে আতক কোনানে বাংকে দুজাই লাং
1: ওই ওই
0: সেটা লাহে বাংকে মো চিনি পো রং সরদা থেক পো পুসিত নেলি মাথা ল
1: কালাং ল সেটা মে কি ক্লেম কি দাম আকি সুং দামে নালে তুম চিতং ও দি
0: আকি সুং হাই বাংকে দো কো মানে বাংকে আনিং থিদুন হাই হাই তা দো মানে বাংকে নপাক রুং হাম লসন তা দো সেটা লাহে বাংকে নন বাংকে থান পারে পে নন বাংকে ক্রয় বম ল রং সরদা রে বম ল
1: কালাং ল
0: আহুত পেন কে লা কিসুং মানে লা ননসন চিকলো ইয়ন্ডা চিত্তিম আইং প্রিমা মুখা কে মানে উসু আফু কিসু দুদো
1: কালাং
0: লাফু সু

0: te lasila apai tomang ya tomang ya ingprim ki pia jane a phuso de lage nang tum ge chok che polo poning che pathi la son tan do
1: ai ai
0: seta la hai bang ga ko lase ko sister atom sita menong kala parastamol la sira bang ingprim pilote patte kang po lase ke cheng ban se pathan da ti tilo
1: ai ai
0: a phuso do ji la phuso phangela phuso pote la parastamol la adwai pi na la tem ham po lase matha matha nang ne pula hai ke cheng pen pathan la ti tilo non mang ai ai
1: tang te non bang ke nang lihin pen inut senior health officer lo nang like nang li ili tuma khe bunang ho apia pua tuma phan immunization abu thak kupis nang like than kang tu
0: lalo ne like pu dam ji bang ke la aprang prang bang ka chethan immunization ki pi ke la government policy ke he no si claim tang hom ba pipe data chok pulai lahai bang genon matha thera na notin ta immunization ang chepidun labi phansi ne li choning ri la la pen ke asat jong se mane kupine karjuji do pote asat tum anm tum bhale nang contact dun da chok
1: la pen
0: urban health center ke kai ke tala dipu area phan gela ke dolo la pen manja pusa me manja block la san block wise ke dolo thoda ke ar niwang le vaccine chepidam se ta chok la pen medical college ta do ala le chepidam da chok
1: kalang kalang tang te ke hai la ইলি তুমা মুনি দে তুমকে লাহায়া ফান গাছি থান গাছি মুম আবাং ইং আর ও লাসোপি গাছি পিদুন আনি গ্যাং হে তুমা দো কক তেটি তাংতে লা আং তো না মুনি দে তুম লাহায়া না থু আ মে কে প্রাং দুন জিয়া ফান কুপি সি সরকার তুমবেন কে ক্লেম কে নাং সট ইগল নন মামাত কে
0: সরকার তুম বাং লাপু হেল্প পেন কে ক্লেম ক্লেম বম লা সেটা কো ইহা এনজিও তুম ফান ইনভলভ পেন এনজিও তুম তা রং পালুন মে লুতা লুত বম ল এনজিও তুম সেটা মে
1: কলাং ল
0: সে ক্লেম ক্লেম বম নন বাং কা লাহে katora ke sung bang ke non bang ke ing ar la
1: tang ta ke hai e mo pe nang li pin nang an than lo e ason ason a vaccine non an jo lat ta pinang ji lat ta pinang ji pu pinang an dulo tang te la hai a kisu an nang bong vaccine pila pa phita non an da me sarkar tum non muni da tum non ji song nang bom la pu son a kisu do iklang mala ho
0: vaccine ki pi an pen bang ke lan ke ji song nang a kisu ka bela
1: la
0: pen se ta non a ka prek cancer a kisu tang ho ku pe কাপড়ে কাপড়ে লাই বাং কেলাকে ভ্যাকসিন আবেদন পলকে নন মাতকে ক্লাং ক্লে লাং লাহেকে
1: ক্লাং ল
0: কোন নসন এইচ আই ভি কে সো উপস্থিত আমি লাহেকে ভ্যাকসিন ক্লাং ক্লে দা লাং পনন মাকে লাগে দোয়াই পেনসে বাং ক্লেম বম ল পি বম ল কই হ্যাভ টু মে তুম তা দল ল পেন আ কাপড়ে ভ্যাকসিন পেন কে পি পেন কে পা মে উন আন আ কে সোয়ান কে আ ফি লে কে সো লং দুন পসে তা লান কে সো তান তেল ল বাং কে
1: ক্লাং ক্লাং ইন নন মে লম কাছি থাং ফ্লুপ আ কি সো আ কে হাই জাপানিজ এন্ড কে বালাই টেস মতে জে ই লা সো কি সো পেন আ প্রাণ কি দা মা তুম তা দো উল তাং তে লা সো পুথাক নাং লি কুপি পু ইক জি লা এ ইন প্রিম কাছি পি দুন আ পুথাক
0: লা জে ই ভ্যাকসিন তা অ্যাভেলেবল দো লা সে নিং কানে সেক পেন এ ফং ফং কে চি পি দুন এ
1: ক্লাং
0: লা বাং কে ভ্যাকসিন এন লো পুলোতে লা বাং সো কে সো পেন লং উন দে লা
1: ও নি কানি সিবেনি ফং এন ভেক 90
0: এন ভেক নাং গি লা কে বুস্টার অন কান বাং দা সি সি সি এন উন বের নাং পো
1: ও
0: ইন কে জং সি এন ই পুলোতে লা জে জে ই বাং গে লা কে পিলো আ বাহান চালক কে কে মে বাং মানে বাং কে কে সো তান জাত পলক আই সি ইউ লু চক পো আ থে লা কে ব্রেন সে কে এফেক্ট দাম তে তি পো
1: কলা
0: আ ব্রেন এফেক্ট লো পুলোতে লা সো উনিট বাং কে আনকনসিয়াস পাই সি ইউ দাম নাং পো হল ট্রিটমেন্ট পেন কে কন লাগে মে উঞ্জি পুনে
1: লাটা
0: ভ্যাকসিন কে লাই হং বা চিপি লোপে নিকানে সেক পেনে হং চিপি লোতে লাগে সো কে সো পেন গে জক পো
1: কেলাং তাং দে কে হাই পামু নাং লি পিনাং আন ভ্যাকসিন আলাম থান লো রেবিস ভ্যাকসিন আলাম পুথাক তানাং লি থান ইক জিমা
0: লত কলাং ল রেবিস ভ্যাকসিন আবং কে লাগে মেথান কে কর মানে মেথান কে কর ডেট কালি ল এলি হেম লং ছপাং রেং পিল আপিয়ান মেথান ল মেংকালু ল লাপেন ও এহাক তো বাঙে থেরো রা চপাং রেং তা হাই মানে বাঙে লং হং চপাং রেং তা হাই লাসি লাহাই লেকে কর বা মানে ফান করা বলতে কেচেরে মেগ আফান রেবিস ভ্যাকসিন রেবিস ভ্যাকসিন অ্যাভেলেবল দোক ননকে গভর্নমেন্ট হসপিটাল
1: বাং
0: এন নাম দেছি কে মে লাকে হংফো পাতাই ফো চিপি নাই লাস শিডিউলা টেং চিপি লতে লা রেবিস কিসো পেন বাঙে লাপটা জক পা লাকে রুটিন ইমিউনাইজেশন নং আবে সেটা লাগতা এভেলেবল নন গভর্নমেন্ট টম্পিল
1: সেটা লাগে করকেটে চিপিনাং নে
0: করকেটে চিপিনাং নে
1: কালাং দ তাং তে কি বাদু সি আকার জুনাং লি ফান নাং লি নন ওবে কি মিয়া তোম ফান লা এ ইমিউনাইজেশন মতে ভ্যাকসিন সব থাক নাং লি কো পিসি পুই গি আকে হাই
0: লালো নে লি নন ওবে কি মি লাপেন ওসো চপা থেমি তোম ফান বেন সি পুপন প
1: কালাং
0: লা রেগুলার চেক আপ ওসো চপা থেলো পুলোতে চিকলো জন্তম প্লেং প্লেং কোপেন চেক আপ দামরা কার্ড চে সোমার নন কার্ড চে সোমার পেলা পরা টেং

0: Opposition parties have alleged that certain provisions of the bill could affect legitimate foreign funding for Christian NGOs and minority-run social welfare and educational institutions. The government has maintained that the proposed legislation is not religion-specific and is aimed at regulating foreign contributions. Nagaland Chief Minister Nephew Ryo and Mizoram Chief Minister Lal Duhoma had earlier urged the centre to refer the bill to a joint committee for detailed examination, while Meghalaya Chief Minister Conrad K. Sangma had also raised concerns over its provisions with the centre. After a brief adjournment, the House again reassembled at 3 p.m. when it passed the Mines and Minerals Bills. Amid opposition protests, Rijiju said the government was ready to start a debate immediately on the student protest over the NEET issue, and Home Minister Amit Shah has already written to the Speaker about this. He said the opposition should not run away from the debate when the Home Minister was ready to answer all their questions. As the standoff continued, with the Treasury benches also raising the issue of students' protest in Jharkhand, the House was adjourned by the chair till tomorrow 11 a.m. Earlier, in another development, the report of an inquiry committee that investigated allegations against Justice Yashwant Verma was also laid in the Lok Sabha during the proceedings. Verma was facing removal proceedings over the alleged discovery of unaccounted cash from his official residence. And that's all in Parliament Review.
1: দিল্লী পেন কে পাচে তাক পার্লিয়ামেন্ট রিভিউ আর জুগলং তাকলো নাংলে তুম যাই মেকার জুলং বংলা কে আকাশবাণী দীপু পেন রেডিও কার্জু কচিং হনারাত তাংতে যাই মেকাং কুপন আজুন থু পিনি কায় হার্লিং লবাংস যাই মেকাং দেঙ্গালং পেন কে সি এস মতে কার্বি কালচারেল সোসাইটি কে চেং সিয়া কং চুনবাং সার রয়িং হি পেন চিহু চুপুরলাম জির আর্জুক জিনাং হুট বাংলা কে হেলভেলিন তিমংপি
2: কার্বিয়া খেয়ালং জুতাং জুবাদ লাকে ইসি খেয়া ময়ার বং বিনং লাসন সে নন মামাত কার্বিয়া খেয়ালং জুতাং আসং পুলোতে কার্বি জুতাং আসং মাতে কার্বি কালচারাল সোসাইটি হেলো লবং সোসং কার্বি রেসুনিম সুরং আজে মাহাং পাথেক সে পিনিং সুরহিনী রাইঙ্কর আফোয়ান কে লবং সো রং আজে মাতে কার্বি ইউথ ফেস্টিভ্যাল সেতামে আর্টানিংকান ফোকেব রাই সি আন চক তাংলো তাংতে লবং সোসং কি সেং চেং কুমারা তুমলোমা পুলোতে আকি হাই রয়িং হি সেতামে ইনুরলো আলাংলি কে কার্বি কালচারাল সোসাইটি আলং কি চেং সি আকং চুনবাং আর পু কে ডেঙাবাং ফুইকলো আলাংলি নন কে আর্টা দু তাংলো লাপেন কি সার কি ক্রিয়া জক আওকা প্রাণ সেতামে মে ও এ বন্তা আকাশবাণী দীপু পেন কাহুমৃদ মাহুত আলাংলি থুর বর ই বর আসে নেলি তুম কাছিনী গাং টুং আলাম মাতে কার্বিয়া খেই লাপেন ওবে কিমিয়া তুম কাছিনি নাং জি কিনাং সত আলাম আলাংলি নাং জেথান দুনলো তাংতে আকে হাই রয়িং হি আলাংলি মেনা আকা এলামু নাং কাছে থান আলাম ইলি আর্জু ইক সিনাং
3: মানে রয় রয়িং হি বুঝি তো রং হে রয়দো কার্বি তুম রং আপনার রং থাকছি দল মানন মানি রং ফং নন মা রং ফং কান ফবাক দল দা দো
4: নদী মাং থেকে পানি মূর 1945 নভেম্বর মিন নভেম্বর তুম নাহা থেকে নীলি পোবাঙে দেবে মেন আজু দল তাহাই লাহে লি আমি আজু লাহে তুমি পেন মাই বিনিময় খং দা পছে বই আজু আসবাং পি নেলি আম নেলি আমরে বেমে মেনা সময় আফি নিকান নেলি নিকান ফ ফে মানে নিকান থ ফ আফি গে নেলি পেছ ওই হলো আনি তে মা আমরে মা ওই হলো নেলি প্রবলেম দেন মা সো দে নেলি দা আমরে বেন আফি আ এলপি স্কুল পড়িয়া লঙ্কা লঙ্কা সি নেলি পোবা লংলে না লংলে বিচিবি ল বা আহেম দা কিমরা দাসি রকম করো দাসি এল পি স্কুল বাং এনে পেচো গেল মাসো ফি এল পি স্কুল পেরাফিও হেম বাংথলো আলাদা নিলি পো বাংলা নিলি পে পাতে বানথলো আলাম দিন পেন আলাম দিন পেন সে বানপতি পো আলাম নিরাপতি পোলপুর মাসো পেছি চিরাং রো মাসে আকো আমি সে বানথে গেল হেম সে নিলি ফান দু না থান লি পে পাতে বাং আমার সে

0: Lâm Ninh thực ra là Lâm Ninh High School thì mẹ nói lâu rồi mà thật áo quên nên đi nên đi bên tôi ai mà đang đi phía tôi lo là thế nào biết không Lâm Ninh gì là bên sát ta là căn sĩ bọc bồi hết mà bồi hết mà phi sao em tôi có xin nên đi hắn là phi Lâm Ninh hoàn thực ra là đang metric và phi tôi nói metric là hắn đang bên sĩ Lâm Ninh là đang đi phụ sĩ center để phụ anh đang đi phụ sĩ High school bên nào có metric phi tôi nói metric hiện tại pass xin mà sau phi tôi đi phần nào có phi metric pass thì phi đi phần nào có qua thì mình phải thực ra có tâm có nên and college study to know college can complete for college to go afi ba ta and then they love ba ta and cotton college expense unno hai political science department for subjects is end lo honors along lo pen ko the the ulo ko sina tin one ri phana ko open university on pachali no hai got university ta nigan ni ba dulo na chari dulo pa ta pa sia ko ni ni la ma ta phí dụ nó bây giờ mình sẽ ủng chỉ nó mà sẽ là phí này đi phụ ông yêu nó 1970 rồi đi phụ ông yêu nó đi phụ ông yêu bây giờ phí đi phụ ông nó tôi gọi là cái việc tôi mà luôn cần thêm mua nhà cửa theo bí sử cái đó culture là bớt toàn thế chỉ mà thà lo là thế cái việc tôi ta hala cái কালচার হিন্দু হ্যাঁ খবর হবে আমার সে নীলি বাং মাথা ধরো ডাক ডুবা কব থান লেবে বসে রাহে চালি দিন নাম আমার সে ওলা পোলি কারবি তুমি একদম কালি কালা আছে ক্লাম রে বলা কারবি খেয়ে লো বসতা দি খেয়ে গাং থিম বুঝি বসতা আলুন তেমো কালচার বহা দো নাই আপত তো সে রাসো পেনি সনবাগ আপের ইন ঠিফন বলি নাই পো মাসে নীলি কারবি কালচার সোসাইটি বস ডাক দি ফুয়ারি স্মার্ট পেন মানা অন্তমান চিঙ্গি জিঙ্গি মাসে কারবি ক্লাব লো সে আসোয়া কারবি খেয়ে জুতাং এবার নাম হয়েছে ওয়াই নাম আছে এমনি ফান কারবি সুন সুরং যে পুতুম সিং লো সিং দের ভেদা তেরাং তেরাং মানে ক্লাব তো ভাসি পাশে রাং পাশে সব ফেস্টিভ্যাল বনায় ন কারবি ক্লাব লং নন তো কারবি ক্লাব দেবো নাং সব কারবি ক্লাব সে ফেতে ফেতে বনায় ন নিকান ফকে সব ফেস্টিভ্যাল ইউথ ফেস্টিভ্যাল সুন সুরং যে তা নিকান ফকে প্লে না আমার মাসো রঙ যে সে সুনি বম ল মেন বেন সুনি নিকান ফকে সে প্লেং ন সে ফুল ফিল্ম আছে ক্লেম বম ফলতে লাগে নিকান ফলো তো দাপ লাগে সে হলা কারবি তুমি লুন কান তুমি ইয়াত বিন্দিং সম্পদ পে রি ইয়াত সব ন পাঁচ সে থাং বম ল পেন কারবি খেয়ে তোমার নীতি নিয়ম থাকবো সে থাং বম ল সে নন গোটেই কারবি আং লং বাইরা দা বাইরা কারবি তোমার দাঁড়াবো সব আবার সে থাং বম ল সে ক্লেম বম ল কারবি কালচার সোসাইটি বাহিন বেন সে রিসন সুরং যে ইউথ ফেস্টিভ্যাল বং নিকান ওয়ান দুয়ার আকো দুয়ার নাঙে মনে বল নিকান ফলো তারপরে নাম বং কারবি আংল পলিটিক্স এম এস সি দা মান 1983 নিকান পেন আমার স্যার দা কারবি তোমার কাউন্সিল চেয়ারম্যান দা নাম মানো নয় ফেলে সর কারবি খেয়ে তো কাম রাম কাম ক্লাম লো নিকা রিসমার গো জুই দং লো আমার সে জুয়ার লো আমার কারবি আংল মানা চিনি লো আমার সে ক্লাম লো আছে জুতাং জুবার হাজার পাঠে দা সব খাই নাই কারবি এত দালাম পিন্দিং চেপা দেবে নাই আমার সে হাই ক্লাম লো হালা ইসন সুরং যে লো সব রিসমার ফোন সে হলাই কল রিসমার গড়ি আনো সে ক্লাম লো তুম
1: তাহলে স্যার নাংলি চর কচিরি লাপে নাংলি সোমার লাহাইয়া পৃথক নাংলি চিথান জিমা
0: নিলি চর বাং তা নিকান নিকান হিনি দুল চেবাই তাং রেজিনা কথার পি বুঝ সোমার বাং থমলু পিনসু বাহিনী আলসু ইনুত পিনসু বাহিনী ইনুত বাঙে বিএসসি জিফু কলেজ পে যে পাস দেয় মাসে হেমদক চাকরি তেল পেনারা আদাওয়া বাঙে আনন হেম সিদুর তা হায়ার সেকেন্ডারি পাস তত আলসু বাঙে বিএ হা গুহাটী ইউনিভার্সিটি দিল্লি আছে চারি দিল দিল্লি লং হলা এয়ার ইন্ডিয়া পোয়া হেৰি লং এয়ার হোস্টেল একাউন্ট নন হাতে আছে দুল নন নন আমাকে হাতে আছে দীপু গুহাটী দুল
1: নাং চুরুই গ্লো নাংলি ফান তাং তে নাংলি নাচে থানি জি মা নাংলি কুপিয়ান ইনকান সে এ কলেজ লং কাছারলি দুন মা লাপেন গে নন নাংলি আর তা কোয়ান বাক দুল লাসলাম নাংলি নাচে থানি জি
0: মা 1969 নন গালা হেৰি লহে কটন কলেজ কটন কলেজ পড়ি দুল বল হে আবার গুহাটী ইউনিভার্সিটি 71 হে এম এ ডিগ্রি লং লপেন দীপু আঙি নমতি দীপু লাহে কাম ক্লাম নমাসে নন ডুব নপ নন দিলি নিকান 83 টা ন পারলে জান নন নিকান কি 85 অক্টা লেপ কি রে ইয়ে অপর কম রে ডোরা সে কস বলে সি নাম দেল
1: নাম চুরুই ক্লকে হায় তাতে নালি না যে থানিক জিমা

নাহলে তুম চাই মেকার জিরং বম লাগে আকাশবাণী দীপ্রুপেন যাই মেকে পাচে থাকবেন বম লাগে এফ এম ব্যান লং পেন মেগা হার্স ফারুই সিরা তক বহরা সরকেপ লাপেন আন পাঠ নাহলে তুমলা বাংস জয় মেক নিউজ অন ইর এফ লাপেন রেস এপ আলং বান্তা আর জিলং ইচ্ছে

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আরনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াং ইগনোই লাদাক আকাশবাণী দিফুয়া লং